আকাশবাণী ডিফু স্টেশন পেন পিনি কেরট কে পারজু পঞ্জিয়া জাইমেক থানপন ইগলাং নাংলিতম আরজু ইকঠা পরফায় ট্রক মিনিট ফ পরপেন।

কারণ নিলিমেন বাসা পিতেরন পি নীলি রং লাকে লং নির্জা মুজাসিং রংহাং আর নীলি কাচুক্লেম আসাই লাকে কুবি কে ই কুবি কে ই লাকে ইসি জয় কে আসাই কুবি ইলিতুম এ লোতে নিকান রক্সি পেন লোতে ইলিতুম আথি সিতামে লিক লং পো লাপেঙ্গে হিথি সিতামে চুজর চুলাং দুন পেন ইলিতুম ইসুমার সিতা লোক পাচারলি এফান ইসি কিজয় কে আসাই পুসি নীলি মাথা লাপেঙ্গে কুবি লাগে আদর কি দুপিক আহরমু ইলিতুম উসুমার কে পাচারি চটকালি হেমতুন ইসি সিতামে ইলিতুম আফান ইকিরাপ থেপিক লাপেন কে কুবি কে এ লাগে ইলিতুম কিসুং ও আকাম কালি ইলিতুম নিংকান ইসি পেনলোতে কুবি আরুম বাতাই হিনি পান নাং প পাচু নাং প ইলিতুম বারি কেচেলাং সিতামে আলোন পেন ইলিতুম চিথেকলং পো লাপেন কে কুবি লাবাং সো কুবি জং সি আরং ডিং তো পুলোতে ইলিতুম পুথত এ আথে পারি থুরা ইলিতুম নিংকান হিনি আংবং লোতে লাবাং সো কুবি আক্লিম ইলিতুম পুথত ই থুনাং পো কুবি আসাই কে কি জয় কি আসাই পুসি নিলি মাথা লাপেন কে ইলিতুম থাংনাত ওরেং আবার সাইকা বিয়ে তুমকে ইসি একে রাত থে ও পুসি নীলি নিং মাথা কার্ডম।

চন্দ্রসিংহ্রপেন কিলুনপন হেমফু কিপ্লাং পালুন ততাংতে হেমফু কিপ্লাং আলুন আর জুজি আফ্রাং আফ্রাং হেমফু কিপ্লাং আলাম থেলে মাসাবসু চিঠানাম সিনা হেমফু কিপ্লাং লাকে কার্বি কারবা গাফান নাংকে রাই কম আবাংলো আর নাম ভারতুম মাই পাদোসি পিরথে থাক ইলি কার্বিয়া সোতুম আফান কেরাই জি আফান আহওয়াং লংসি পিরথে থাক আংজির পি রাসিনজা পেনবাংল লাসো কেবাং আফানসি হেমফু কেপ্লাং পু এলি কার্বিয়াতুম কিপুদাম তটাংতে

0: 2014 hu United General Assembly long che papas lo la si pyuthe dang la bangke ponai pipod ma yuk mane itum santham isi yuk yoga mane yuk body mind and breath mane a of a pran la pen eche thege bang la pen dharmikota spiritual jitu mane akar jong dang pu bre bina o langso jitu isi vet laso pachin room pet lavang so mane a process lo yoga lo men mang mane body mind and breath la tin ta pangrum et
1: la pangrum pet pen claim pon lo
0: bolote as siti namo ta akanthi akang sam dopo
1: aho pet pen lavang so ke claim pen kupon alle munir to longje
0: mune alle bangal da bangal la ka arlo inner arlo sido alle bangal la ke thipik an mane ili tum goson ho adab ithur pen lo tele tum kaita sab ok pranja pang tai pan ge adhik tum ge e football batu lo e adhik tum ge hem kam kla theke kurtak lo body phan ge chok lo la bang e physically phan bang ge chok lo e mane e bang apum phan jitu hiri nai ta akko mind kamatha kamatha ka pang se nang li mek se lo pen kamatha la pen nang li pu nang mek cha pen kamatha a different long li tu e mek se lo pen kamatha ke la so kam mang ge aidhamikuta bang wang কার জং আকে মে থেকলং এলি তো লাসি কাইতা কামাথা হুতকে কাইতা কুল মানে এক ইনসাম জিন ইনসাম লাসো সি মাথা কামাথা সি আজা কামতা ক্লেম নে লাসি লাসো ইয়োগা প্রনে মেডিটেশন মানে পিরথে বাঙ্গে সি পিস বাঙ্গে দুঞ্জি পুসি কানুতিন দা লাবাঙ্গে বিশ্বাস ল কনফিডেন্ট ল
1: ইয়োগ কে ক্লেম কুপসন আপর হুসি কে মেলো
0: যোগা কে ক্লেম আপর কে মিনাই কে আদা ফেলো লতা ব্রেকফাস্ট টু চেক কো মানে সা জুন জে কো ইথুর টুথ পেন ব্রাশ মারি ল লাং জুন নয় লাং জুন দেত পেন যোগা আপ পুস্তার মুখা ক্লেম যোগা বেলেক বেলেক প্রসেস দু যোগা বাঙ্গাল হাই পিনে ল এবাং হি পু পু আকো মানে
1: এবাং কে দি কিচিং দি কিচিং আ
0: কিচিং দি কিচিং এ হু আ প্রণাম মুখা দুল সূর্য নমস্কার হ পদ্ম সাধনাত হ এ বডি রোটেশন নাফুল হাই আসন আসন মানে 100 প্লাস হেরি দিই ইন লাদাখ প্রোটোকল টেং রে 42 পুস্তাড়িল তুম যোগা ওয়ান আওয়ার বং 42 পুস্তা প্লিয়া পুস্তার বংকে ক্লেম ক্লেম সি মে ফুসি ইন্ডিয়ান নম গেল ইন্ডিয়ান যদি যোগা প্রোটোকল লং হতে আসি টক ডাকলো আসিল আনে উন এ পুস্তাড়িল তুম এট লিস্ট কেনাং সো ধর্ম বংকে ইট আধা ঘন্টা বা এক ঘন্টা আং বং পেলে তুম যোগা মেডিটেশন লাপেন ক্রিয়া যেতু ব্রিথিং টেকনিক লো লা ইচ্ছে কিদ্দাম কে বাংলা হ্যাঁ মেন বাঙালি তুম ইম্পর্টেন্ট না বাঙ্গে তুম আর্ট অফ লিভিং লঙ্গে লা ইচ্ছে কিদ্দাম কে বাং প্রসেস কেথান লা হ্যাঁ
1: আহকে বাঙ্কে এই তুম লাহাই আসাই টাইম লো পোতাংতে কেথান আদিম আসাই হেমালং দুজি চালি দাই মা মতাংতে টিভি কে লাং পেন্তা মতে ভিডিও কে লাং পেন্তা এই তুম কাচারলি কলো বংশী কেকলেম বেগ নাং জে বাংলন্তে
0: কেকলেম বেগ নেই বাঙ্কে টিচার পেন মাস্টার পেন গুরু পেন গুরু তুম চার্লি দেত আবাংসি ইলি হেম কেকলেম বাংসি মেজি মানে গুরু নাং থান হেলো আহাতর বে টিভি লং বাঙ্কে কোসন ল মানে আরলু কোন মা কিলি দাম নি লাবাং লাসি হুদাক বাঙ্গে নাংলি উই থিওরি এন্ড প্র্যাকটিক্যাল লা দুইটা হরমু মানে নাংথান জি মানে পার্ট টু পার্ট নাংথান জি লাসি কপি ফান কোসন মা মাইন এ মাইন কন্ট্রোল জি পুতে কোসন ল এ মাইন কন্ট্রোল পুতে চে থে দাম ফোন বাং ফোন নাই লাসি সা সোই চে থে দাম প্রসেস দাক বাঙ্গে থিওরি এন্ড প্র্যাকটিক্যাল দুইটা দা আ কুরু তুম বেলে তুম লং ইক জি
1: মনিট পির থে লং বাঙ্গে কিলু কেলম তা দো কে থে কেরে তা দো আ হপে দা বাঙ্গে লা এ যোগা চালে দুনাই বতন তে লু থে বেক নাই মা
0: কলি যোগা লং আলা সা বে কিদু কে প্লাং লু থে নেই ইংলিশ থে নেই আসামিস থে নেই হিন্দি থে নেই পো আলাম বেলো দা বাই মানে যোগা কে কাদু ফেন দা কেনাং স লাসি যোগা গা দা পিনে আপ পিনে
1: আংদেং হয়
0: আংদেং হয় বেলো
1: পিনসো রসো বলম দা বেলো
0: লাহে তালাম দাবিলো পিনসো আলো
1: আটালাম দো মা
0: যোগা কে আটালাম দাবিলো কিবি কিথি কেসার আন্তা যোগা বঙ্গে কমন লো সব ফান্দা ক্লেম এলো দাকে পিনি ক্রাইটেরিয়া বেলো দা বঙ্গে কিছুমান প্রোগ্রাম বং দো চিলড্রেন প্রোগ্রাম তো এ ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম তো পুলা বাং বুতে বেলেগ হল বঙ্গে হলাগে আর্ট অফ লিভিং সি সি আপার লো তাই এস এ যোগা বঙ্গে দাকে ওসোমার কিবি কিথি কেসার পিনসো আলো সব পালাম এলো কাদু বিফান্তা আংরি সি কাদু বিতা ক্লেম এলো যোগা বাঙ্গে
1: আন্তে যোগা ক্লেম তা কাফ্রে কাফ্রে গা আরু অরিম দো বিসারলাম রামদা বা কুরু আতুম লাপেন কে রবি শঙ্কর কুরু আতুম আলাংলে তুম কে থান তা কাফ্রে কাফ্রে যোগা আসাই ক্লেম বম অপেন বাঙ্গে কাচিং বার বে কাচিং দে তা পছন্দ মা
0: কালি যোগা কে সব তা ইসিবেল যা কিছু আধেক তুম লং ইসি আধেক প্রসেস লং বংসি ইসিহিনি ডিফারেন্ট দুচান যোগা কে কাদ গুরু তাই যোগা বাঙে ইসি বলো যোগা প্রণায় মাঙে নন জেনবা বিশারলাম রামদেব লঙ্গাই যোগা লা যোগা বাঙে যোগা

0: गुरुकुल त आडो लिङ योगा प्लस ब्रिथिङ टेक्निक एचे थे कि दाम वांगो सन्दे दु नेम ला प्लस तो नले योगा के सब गुरु त सिवल काय त बॉडी रोटेशन दो पो ला है दो पो सूर्य नमस्कार दो पो ला है के कदो इता कॉमन न ला बंगे कदो ए गुरु दा
1: तर हो गए पेना गाना तुम ल पसंद पुलो ए ला के धर्म लाम पेंसी योगा के लसन से क्लेम ए हो पर बंगे धर्म लाम तो दक दुमा
0: त योगा लों के लसन बंगे निली 10 इयर्स लसो बंगे निल के ऑर्गेनाइज बम ल लपु का दे ना योगा के धर्म लाम बंगे निली के थेलोंग ले योगा के पिने ধরম ফান পেনে ফেক দে বস্তি হুদা লাসি আস প্রসেস মখা বেলেগ বেলেগ দো যেনবা হিন্দু তুমি ওম
1: ওম
0: ওম বলে দাস যেটু বডি ভাইব্রেশন যেনবা খ্রিস্টান তুমলা হতে আমেন পুল লাসি আ প্রসেস কে লাসন সি থাকছ ও লাস ওম আমেন আমিন পুল আহে বেলেগ বেলেগ ধর্ম বেলেগ বেলেগ লং হেরিয়া দো লাস কপিল প্রাইভেশন ফানে লাস কেমাং দো নতিন দা লাসি লাস আ প্রসেস লং লান গেল সব কে একি সিবেল দো হুম
1: আন্তে লা মুনিত ও কপরা মেস জির জিয়া ফান আনচত আবাং জং সি চারলে জি দিপুতাংতে কে থানবেক আহেমলং কে দুন নিকন আনা প্রোগ্রাম নিগান আনা চাই মে কাসন সন দুলো
0: সন যোগা নিলি তুম আর্ট অফ লিভিং আতেং মঙ্গে ইসি প্রোগ্রাম হ্যাপিনেস প্রোগ্রাম পুডো নিপ্লি দো আনি সি গন গন্তা কে থম গন্তা কে থম নিপ্লি লালে চারলি লতে লাবাং ইসি প্রোগ্রাম মঙ্গে আলাং লালে ক্লেম দচ লালে ক্লেম লে হেম ক্লেম বম লতে হেদি আলাং আমিনা মনি 40-50 আলাং কে চেলার বেক পুলা বাঙ্গে আলাং কামাথা চেলার জি কে দো কে দাম চেলার জি কেচু কে দো কা দো এক চেলার আং থেক থেক লং
1: নাং লিলা আর্ট অফ লিভিং অলং কে হক পেট পেন লা যোগা আন জট মা মা তা কাপ্রে কাপ্রে কে রেং জি ফান আতবার কে থান পন লা পুসনা পে দো দো মা
0: আর্ট অফ লিভিং এলা সি কে দাক 32 নে 33 নে আব্রান্দ আসন স্কিল দো এ সোলার কার্বনাই পেন চেং লক সোলার কার্বনাই এ অর্গানিক কিচেন এ অর্গানিক ফার্মিং লাসন বেলেগ বেলেগ আসাই দো মানে যোগা কা চালি চটকেলি দাগে বেলেগ বেলেগ লাহে ট্রেনিং মুখাপি কসনে সোলার লাইট বনাই মা ইলেকট্রিক কসন দি বনাই নাই মা লাপেন অর্গানিক কিচেন কসন দি তুম কিচেন কে চুগো দো অর্গানিক কসন দি হেরি জমা
1: কিচু কিচু কসন দি মেশিন মে কে লং মা
0: মেশিন লাহে আ ট্রেনিং দা দো লাপেন পঞ্চকর্মা পুডো লাহে এবাং কা দো ওয়ে লাহে ইতি পারলোর সন লো হুদা কা দো ওয়ে লাহে আ সিস্টেম দা দো লাপেন লা জিতু ন্যাচারাল অর্গানিক মানে না লমকে আপনা দাবাই দারু পিপে পিন পেন ন্যাচারাল তুম লং খিতি মুখা কসন দি ক্লেম নেই বলা হে ট্রেনিং মুখা তা নিল তুম পিপন ব নন আসন তা ডক মুখা লং বেলে বেলে কপরে কপরে দিম তা কারবিং লং তা নন নিংকান কেপং পেনাং আং দেং বাঙ্গলে তুম মানে ক্লেম পন ল অর্গানিক ফার্মিং বাঙ্গে
1: তারো কে হাই আ অগ্রিং নো রেম হোদসন সোরেম হোদসন আসে কাই কাই সোন সোন সি যোগা ক্লেম মম নাঙ্গি মা মতাংতে লাসন পরহুত পেনে কে থাক পন ল পছন্দ মা
0: লাসন পিন আর সুতুম ভানগে লাস আছি সুম পেন মাঙ্গলি ওসো ফিলি হুসন বুবাঙ্গে লাগে মানে হেরি আহন মুখা কে কিছুমান বাঙ্গে হুদার রেস্ট্রিক্টেড দো লাসত কে আলাং বাঙ্গা মাথা নিয়ে মেডিটেশন মানে মেডিটেশন বাংসে আলাং বাঙ্গে ফার্স্ট বাঙ্গা মেডিটেশন বাংসে ক্লেম নাম বসত বাঙ্গে কিছুমান প্রসেস বাঙ্গে রেস্ট্রিক্টেড দো স্পেশালি লাল সমার সোয়া ফিলি হুদ বাঙ্গে তা বাদ বাকি বাঙ্গে থাং দা বেলো ইসি বেলো
1: আতে এরি তুম পেরি গাজিং থাং আলাম দা দো মক
0: ড্রেস আলাম কে লাসন কে আবে সিদা জিন বা জিতা যোগা প্রণায়াম করি পুরে লা বেল লাপেন লা এলি হাত ঘুরি লাপেন রাবার পিনে হরমু বাং এন এডা সিমে সুহুদ বাঙ্গে আসাব লুজ হয় বেল পিনে বাং চে কগে দেসি লুজ
1: সবাই ক্রয় নাম
0: ও সবাই ক্রয় নাম পো
1: তান্তে এরি তুম কার বিয়াং লং ডিস্ট্রিক্ট আংকা আরলো লাবাং সপু থাক মুরে তুম জিরক তক কুপন ঠেক লং লনা
0: নন নিংকান কে বামং কে লাসো পু থাক আসাব এওয়ার বাং দলো আসাব বাং যোগা প্রণায়াম নাই তুম কে চু মুখা আসাব ফুড সিস্টেম আসাব মানে চেলার নাই লাহে আসাব কামাথা মানে প্রোগ্রাম তিন লং তা ইনুদ ভানি লাসন নাং চন মম তুম থান বম লো যে আদাবে তুমি যোগা করি নাই মেডিটেশন করি নাই লালোলে তুম কামাথা মেসে কি ক্লেম মানে এনার্জি লেভেল ইয়াক কং দা কাই তাক কি ক্লেম উনি আজা কং দো পো কি দাম ফ্লুত ক্লেম ফ্লুত পু দাম ফ্লুত লাসো আজা কং দো পু লাসো আবাঙ্গে কিছুমান আর তুমাঙ্গে চিচিনি লো লাসো তেং সি কিচুন দা দলো সাকসেস দা দলো
1: আতে না নালে তুম এলা পসন যা মে কি বি পোনা হুত সন সন বাঙ্গে হাদা খাই ক্রি নি তুম দাং দুন মা
0: ও দাক বাঙ্গে দাকে আমুক কমুক লালাম মেলো আমুক সো খাই আমুক সো ধর্ম আমুক লাপু পয়জা লাগে কাদো কমন লো কাদো এ মনে তো দামে লো বাং মেলো চারলি মেলো দাকে থাং হিরিয়া
1: দেং হয় বেলো
0: দেং আং হয় থাং দা বেলো জাস্ট মানে কসন সি অপ্রাণ মিসেন নেই মা
1: লাসো পেটালাম মাকে নালে তুম জং জং ও কা প্রাণ চিং হন মা চিং হন হে মা
0: ও ও
1: রেং মিসেন নাই মা নাং দেং মালা সলা বচল লা বাংকে
0: কিসু গিন ইপেন কসন সি জগ জি
1: মা ওই ওই ওই
0: মেন বাঙ্গালি তুম বাঙ্গে কিসু গিন ইপেন জগ নেই কিসু গিন ইপেন জগ নেই পুতে যোগা প্রণায়াম মেডিটেশন লাতিন তাবাঙ্গে ক্লেম বেক নাই আন সিনাংলি কামাথা কে ক্লেম তা কোন মা কাং

0: Clement, non năng lì 10 ঘন্টা বটে নে 12 ঘন্টা 14 ঘন্টা কাম লা সো এনার্জি লা সো ইয়াক কম বাং কাইটা মেইনটেইন উন পজ
1: Ahok
0: যোগা
1: no.
0: যোগা ক্লেম
1: Thế
0: তে
1: mà
0: কেলা পু আবে লু
1: ok ar lupen ke bang ajak kong pulu tang te hala so bja kong bang ke ahok pet bang ke kisu ki ngi pet ka song bra ajak kong du ji le
0: কে মানে কেলাক বহর মুসি বেলো এচে থে দাম ফোন বাং ফোন লতে ও বাং রিং মি বেক পোলা বাং এ নাই এলি তুম লাগে কমন না নুতি না চিনি ল ল সি এলি তুম পুসার পুসার মানে এচে থে দাম ফোন বাং ফোন নাই পুলো মতি দি
1: তারো কে হাই আনতে নন কে বাং ইবম লাঙ্গা পর হর বাং এলি তুম আলং রিয়াং কাং আর লো জাই মে কে বি পঞ্জি লাপেন গে পাজে থাং পঞ্জি পুথাক কুপুসন সে সাইকে দেং পোন লো
0: নন নিল তুম আলং তিন না মানে আছে ক্লো জন তিন দা প্রোগ্রাম পেনে আলসান আজাই মেক মুখা বি জেরবা নন ডিফুল অম গে আছে ক্লো জন তিন বা আনে বাং তা মানে চারি দামি ইনিং হাং বলুন রে দীপু মাসে সেন্টার ডলো দীপু লং এনি টাইম মানে যে সি চালি ইংতু মতে বাংলাতে চলো দীপু 5 কিলো হাওয়ার পি তুরে ছিল
1: আনতে না তুমলা এটি তো আলং রিয়ার লো কে থে নাই বলা পে মনে কে দো কে প্লুম নাই বাং কে দি ফোরং সুপি হেলো আসে হালা বাং সোরং সুপি লং মাতা লাপুসন কে থান জি আদিম লাপুসন আসা হেম দোমা
0: ও দোলো মানে হদা মানে লাবাং হোল একটা তো দে দো দে চলো আকো নন বাং পার্মানেন্ট দীপু কে দো কল দীপু লা হাওয়ার পি তুরে লং মাসে
1: মেপিক লো তারা কে হাই নাংলি লা যোগা কে ক্লেম কে মে লাপেন কে এই ওকে প্রাণ ফান আলি পুঠাক রাডা ফান কে থান পন থেকে পশ্চিম পঞ্চর পর পিক লো বসা মে পড়লাম দক নাসিলা পেঠে কে পর পেন তুম কাচিং কি থান কে পিনলা পলিং টন না কুরবাং থু
0: কারডম।

0: lapuan apor nang litum pinilam jirang ding along pen joga klembang phu mohan taru lapen hutbang phu pradip rongphar tomang bong joga for peace popothak chiochiput arjulong iktanglo aduntu damthunang lake chintong tipen promoting girls education in rural areas apothak lamthegethan arjudunik sanang
1: Kardom, Pini Nili, promoting girls' education in rural areas, Mate Rongrup Sorlo Tumpan, Kacharlia Hin, Kangtur Ponji, Abutak, Lamjir Gatan Ponji of Hansi, Nili, Boriponlo, Lasso Butak, Nili Gatan Ponji, Lagay, the lack of education assist in rural areas, Mate Rongrup along Kacharlia Pan, Kadurege Dojok, Kyongdung Sorlo Tum, Kisung Dolo, Ilitum Kadogaveta, Chini. The education is a fundamental human right. Mate ilitum kacharli long mate kelong langji ajakong. Athe education lake methang ban chenglok hamphang along tame kenang sot. Education ge kenang sot binong puapit sita penangan rong rup swarlo tumphan. Education mate kacharli ahin kaprek kaprek ason pen ke khamkhe mate ke kroik dunde do ilitum theklong. Sorlot pupen ajok penangan ason ke khamkhe dokok titi United Nations Education Scientific and Cultural Organization mate thiek pen UNESCO pen ke paklang ateng ke pirthe along 122 million so say sorlot tumke education longle tum pusi alangle tum pen paklang pon lason si ilitum aham phang long dame ke ongdung atum education ke longle do Lasi Pini La promoting girls education in rural areas along Sontrokapatak si Nili Lamjir Tanponpo Lake Sorlo Tum education Kenang Sot Mate importance of girls education Lapen Alang Litum Akisung Anparta strategies initiative Lapen benefits Mate Sorlo Tum Tag Relu Mate educated Lo Pupen Aliaputak si Nili Tanponjevan Boriponlo Kupiapot Sorlo Tumban Education Akenang Sorma Plutangte Lake Sorlo Tumta La Education Lake Kelong Nangjiaja Konglo Lapen Sorlo Tum Jongsi Tagre Mate Educated Lo Plutangte Alangli Tumtame Amitang Akeng Charjabjiapan Akejoi Dopo Anperta Amitang Aja Kongta Chiperang Tekpo Ate Alangli Tumta Jongsi Education Longlo Plute Wurengavar Saipen Chenglok বিহা বেপাৰ চকলেম ফাণ্ডামে আকেজয় দুপ আনপাৰ্টা ইকনমি ফাণ্ডা আলে দুপ লাচ পেন আজক কিদু কে বয় পেন তামে আকেজক লং পক ৰং ৰূপ লং চৰলো তুম ইজুকেশ্যন ফান পেনাঙা নাকিচুং চিতং নাং ইলি তুম থেকলং লাকে ৰং ৰূপ লংগে কাচাৰলিয়া ডিম কা দুৰে পেন চেংলক কাচাৰলিয়া সোনামুং কাৱে মাতে লিমিটেড ইজুকেশ্যনেল ৰিচোৰ্চেছ পেন আজক তা পেনাঙা নাকি চুংদ লাপেন কিদু কে বয় পেন আজক সীতামে রং রুবলং কেদু সরলো তুম পেনাঙান কাচারলি আফান আনিং হাং সীতা কাতিকুক দুগক তিতি ইলিতুম লাংদাম সেনাং পেনাঙান রং রুবলং সরলো তুমকে আহেম আফান লাপেন আহেম আতুম আফান কাচেলাং নাংক তিতি দো লাবাঙ্গে পেনাঙান আহেম তু নলংকে সরলো তুমসি হেম হংকার কক নাং মাতে হেম কাপাং থের নাং লাপেন পে রি হাই হই অন্তা কিচক নাং কিতুন কেদাং পেনচেংলক হেমালং কিচু কিজুন সনন্তামে হিথি আন কে নাম দাম নাং আঞ্চত তাকালিসি আলাং লিতুম আবং মার তুম ফানান তামে কাচেলানা দুনাং মাতে কাচেলাং দুনাং তামে দকক তিতি আবং মার তুম ফানচত কালিসি সারু সার হাং তুম ফানতা সোয়ারলো তুমসি কালানানাং তিতি দো বিরি বিথুং পেনচেংলক হেমালং কচুপাংরেং পোনপি বিও ফাক আইহুই আন্তমে সোয়ারলো তুমসি লাংনাং কক তিতি লাসি লাইহুই মতে কেক্লেম নাং কক পেনাজক কেওংডুং রং রুবলং মতে রুয়েল ইরসলং সোয়ারলো তুম আবাংকে কাচারলি দুনাপর কাচেলং লে মতে কাচারলি দুনলং লে আকিসুং চিতং নাং কক সি কেওং আনপার তামে রং রুবলং কাচারলি আদিম গাওয়ে লাপেন কেদামে এবং আফানটা পেনাঙা নাকি সুন্দ লাই হই পেন জক তামে আলংলি তুম আবাং কে কাচারলি দুঞ্জি আফান আকে সুং দোকক তিতি লাপেনতে সরলো পুপেন জক কেলাং পাচিংবার বে আর টাক আবে পেন পেনান কি বি আর্লি মেরেজ পেন জক তামে সরলো তুম কাচারলি আহিন কাতিকুক থে দুংদো জংসি সরলো তুম ফান তা কাচারলি আহিন ইংথুর পনলো পুলো তাংতে সরলো তুম তা আমেথাং অক প্রাণ ফান দামে চেলাং থেকপ আর টাক আবে পেন পেনান কে দো আই হুই পেন চিংরাই থেক জি আজা কং দামে লং থেকপ আনপারটা আমেথাং কাচুরি চলান থেক জি ফান দামে তোয়ার লং থেকপ লাসি সরলো তুম ফান লা এডুকেশন ফান কাং থুর পনং জি আবাং কে আকেনাং সো থেপিক বিনং লা পেনথু স্ট্র্যাটেজিস অফ থাক তামে নিলি থান পন্ধু জি লাবাং কে কেচিং সি লাগে এলি তুম রং রুবলং চিরক তকমে মাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেন এলি তুম ক্লেম নাংজি রং রুবলং কাচারলি গাং থুর পঞ্জি মাতে সরলো তুম ফান এডুকেশন ক আন কেনাং সত মা আনপারটা সরলো তুম আকিসু আলাম আপু থাক লাপেন এডুকেশন জংসি কেলং লেপেন সরলো তুম আকাই ক আন কিসুং মা হাই হুই আপু থাক চিরক তকমে মাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আবাং ক্লেম পন নাংজি লাপেনতে স্কলারশিপ পেন চেংলক কাপ্রে কাপ্রে কাসন তামে সরলো আতুমফান এডুকেশন আহিন আনিং কাপাহাং মাতে আনিং কাপারুং জি ফান ক্লেমপনসি আকেমে গভর্নমেন্ট পেনস তামে সরলো আতুমফান কাপাচারলি আনিং কিরুংপনজি আফান ফর এক্সাম স্কিম তামে আলাংলিতুম দেংপনল স্কুল কলেজ পেন চেংলক ফর এক্সাম আসায়ালং তামে সরলো আতুমফান ওয়ারসাই পিপন থেক পোলোদাংতে কাপ্রেক সরলো আতুমতা আনিং রুংদুনপো আনপারটা আপিও পো তুম ফান দামে এডুকেশন ক আনসি কেনাং সৎমা থান পনাংজি আথে রং রুবলং পেনাং আন আপিও পো তুম লাই হুই কাচিনি নে আতুমসি কে অং লাসি পিনসো আরলোসো পুপ্লাকলে পিন পেন সরলো ফান দামে কাচারলি আহিন কাংথুরজি ফান চেরক টক আমাই কি পিপনসি কেমেজি আনপারটা রং রুবলং কেং দুং সরলো তুম আর টাক আবে পেন পেনান কে দো আই হুই কে খাং থেক জিও ফান ইলিতুম অ্যাওয়ারনেস ক্লেম নাংজি লাপেন পুথত ইনিশিয়েটিভ তামে ইলিতুম কেদেং মাতে এনপন আকেনাং সট থেপিক কেচেং সি লাকে ইলিতুম গার্লস এডুকেশন ফান ইলিতুম প্রোগ্রামস দেংপন আকেনাং সট সনসি ভোকেশনাল ট্রেনিং পেন চেংলক লাইফ স্কিল এডুকেশন হাই হুই পিপন থেক পলতে রং রূপ সরলো তুম দামে কাচিং থুর দুন ফান জয় কেজি ইলিতুম ইনিশিয়েটিভ এনপনাংজি দোপিক খাংজাং সনসি অর্গ্যানিক ফার্মিং কোসনসি ইলিতুম দাবাই পাংবুই বেপেন পেন কাছিটিগি থেকজি আনপারটা অ্যানিমেল হাজবেন্ড্রি বি ও লংহং আই হুই কোসনসি কাপাং রেং নাংজিমা কোসনসি কালানা নাংজিমা লাপেন কোসনসি হিথিয়ে লংকে জ্বর পেন আলিগে লংজিমা হাই হুই আসে কে দামে ইলিতুম রং রূপ সরলো ফান পিপন নাংজি লাভেন্টে কাপাং।

বলতে আলম বিলম আজাই মেয়ে গেলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন। হোয়াটসঅ্যাপ নম্বর কি সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ পুথত রুই থাই ফাগলাং সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ লংকে টকনাং জিকে লাপু হেনল যাই মে কামেন আলম বিলম কমাৎসি কিলুনমা লুনসে পি লুনসে পোমেন আলুনালাম থে আসাপসো টকনাংজি কার্যুকাংটুং অতুম কেদোয়াদিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাংটুং অতুম আমেন। আলম বিলম জয় মেকে ইরুয়ালং বাতাইহিনী সি রথ পার্যুচত লাকে ভমকুরু আর্নি আদাব পরফায় নেরকেব রামিনী থংকে বা পরপেন লাপেন আজু পরফায় সিরকেব রামিনী থংকেব আ পরপেন কেনাং সৎকে পাচিনি আলামজিরকে লাপানিক চল। দনমার্লি এটুম লাপনাপর নাংলিতুম জাইমে কেরত কার্যুপন লংবম লাকে আকাশবাণী ডিফু এফ এম বেন লংপেন ভারৈ সিরাতক বরা সিরকেপ মেগাহার্স লাপেন নিউজ অন এয়ার এফ টাংটিনন স্টুডিও ঘুরিয়াপর কাচার্টিং পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেপ নাংপ্লেং পদক ডগল পসি লুন চেটু অং ডেঙ্গালং পেন কেচেংসি আলঞ্জর আর জুপনিক সিনা।

আদুন টু আলঞ্জর আর্জুক সিনাং লাকে লতা মঙ্গেশকর লাপেন অমিত কুমার পেন কিলুনপন লাভ স্টোরি লামার জানা লংপেন তেরি ইয়াত পালঞ্জর ততাংতে আর্জুক সিনাং আলাং লতম পেন কিলুনপন লবং সলুন

0: lapuan apor nang litum English salon ajam ekang deng along pen English salon arjulong ikjang lo lake akaswani dipu non studio ghuria por por phai camera minute kripo nang chok tang lo posi lamjirang deng along pen honali teron pi ahin pen child labor aputhak lamjir kithan arjudunik senang
1: Radio Nangkar Judun Kidoan Arada Tuma Pananta Kardom Nangpajur Iglo. Pini Nili Child Labor Aputak Lamjir Kitanjia Pansi Chisik Ponlo. Child Labor Ke Kopiloma Pulote Laki Artaki Jumhek Ausomar Jasemet Laki Ninkan Kripli Pena Bear Ausomaratum Apan Aron Repen Kapachong Dat Lapen Kisung Krung Asai Kapaklem Lapen Kitoi Apansi Child Labor Pulong. Kachinida mateng pulote perthia dangalong 138 millions mate pharoi sirathom kebraner cap millions anso se osomara phai atuma phanke nonputa child labor asaisi kapaklem bomlang laso angbong pen pinang an osomara tuma phanke factories industries lapen akapre kapre akisung krung asai ke claim hei hui along kapachong dar lapen sai kachutoi pondupi ইলি তুম থেক দামলং পেনাং আনা সুমার আপিয়ে পো তুমকে কিদুক কি বয় ডেট পেনাজ আসুমার আফান লু কাপা চার্লি আনা তৈ টেসি বাঙাহেম সাই কাপা চংদাদুন পেন ডাংলক আসন আসন কার্ডিক অত মতে আর্তা পেন চিংবার বিপিন পেন আকিলি আসাইতা কাপা ক্লেম কে তৈ লাপুসন্তা দুপি সেটা মেলাকে কেমেসেন আসাই কালে আথেমা আর্তা কিজুম হেক আউ সোমার আতুমা ফান কিথি চিত আর্তা হু জংসে আকিলে আসাই চুতয় রং লো পুলুতি লাকে ও সোমার আতুমা প্রাণ মাতে আ হেলথ সেটা মে কেহে নো লাপেন কিথে ঠেকঠে কিথে পাংকে লাপেন আর্তা বিপিন পেন আসন আসন ফিরে মিমি আকিসু হে হুই সেটা মে কিলং জি আংরিং থিদুং দো লাপেন আনপার্টা লো কাচালি আহিন সিতামে কাতিকুতা দুকজি লাপেন মো কিথে কে দিং আহতা কামাথা আজাকং হে হুই সিতামে জুম দেজি লাসি ইলিতুম কাতোকাবে তা আর্তা কাবে ও সোমারা তুমা ফান কিসুং ক্রুং আসাই তৈ তেরা ও সোমার কিথে চিত আর্তা হুটকে লো কাচালি লাপেন আসন আসন কি জুই কাপাথু আসন আনা থুসে আবিং হয়দুন আসনতে মেসেন জি ইলি তুম লং দাম সেনা ননাকায় হুটকে ইলি তুম আহাম ফাং আলং সেতামি পিনাং আন আর্তা জুম হেক আউ সোমারা তুমাফান সাই কাপাক্লেম গে তৈ লাপুসন তাদুপি রং আতক আনো আলং কাচারলি আহেম কিমিসেন কাবে আজক কিদু কেলা দেট আপি আপিও আতুমা সোমার আতুম আফান কাপা চার্লি মোবে পেন আজক বাং কিপ্লাং আহেম লাপেন কে আখেই কাপ্রেক আহেম

0: gajok ke the ki bi ki ding ki thi isivet kali laso lam the chini si ning bi be da nang ji amut pi lam ke nali jong si non parisu okupen mina bang chelana pamelo te nali kai ache the nang ding dun pu lapen kapre kapre ke su sitame nang jom dun pu lapuan si pini neli ebang phan man ke chipi alam the ke than pajut poniklo kardom
1: Kaching hon radio nang karju dunarat nang litum lapanapor lamjirang deng along pen honaliteron pipen child labor apothak lamjir kethan arjulong ikchanglo lapen aduntu harbamon rong pipen mina bang aphan ardike chipi mati chinghon nangji pu lamjir kethan pon arjulong ikchanglo lake akaswani dipu non studio ghuria por porphai camera mini thongkep nang pleng tanglo আপসি আসামিস লামার জানালু নাং দেঙালং পেন লুঞ্জির আর্জু পনিক লুনাং কেচিং সি আসামিস লামার জানালুন আং দেঙালং পেন লুঞ্জির আর্জু ইকসিনাং জুবিন গার্ড লাপেন সিরিয়া ঘোষাল পেন কেলুন পন রামধিনু লামার জানালং পেন রং দিয়া মরম পালুন আর্জু ইকসিনাং

0: Rice ili ka ki jor ki lan nei ma ka prege dim non ili a dim abang ki to cho jor long bom lu stela so bus tu jun tu continue ji ba a production a ki ong pen ili ali ke che pawangi la bang ko sonse ki claim nei ma la bang ili ke charli nei ki nang sot la sin ili bang ke non recently nili isi idea ma tha thulo je ili ke pe ri ba pindeng sumpot ke ili ke thak bom lo ba ching thang bom lo setame lapen viewers tumphan peke tha ka tumphan ta aru isi chance opportunity ki piponji polote ili aka preka son ta ili monda me jeneba home furnishing hemalong ili ko ppc ki use ma jeneba porda ba pillow cover cushion covers table cloth la hai ke ili ki thak pe ta use me la sinili non recently mane delhi international trade along nili design pathai dun ajuntu ili emi thang traditional karbia pe la hai hai pe nili cushion covers ba table cloth la hai curtains la hai sinili design kuri si mane ke thak la si si a chance ta dolo je okol lili tum dak det kali aka prek along ta ili pothai don long lo phal dak si a sample alang li tum le la so sample nang accept pulote la ili tum la viewers tum jun tu peke tha ka tum ta si a chance lo alang li tum han ta ali lo la thak dun long po la so pe ma ili supply long po huge amount mane production ke ong pen la si la hai hai kam ta mane nili bang mathai klo je অকল লাডাখ ডেট কালি বস্তু বাং ইয়া প্ৰডাকশ্যন বাং লাহাই বাহিৰা তা মানে যোনটো কাম পি ৱেয়াৰ লঙি কাম লং পন ৱেয়াৰ ৱিৱাৰ্চ তুমি থাক তুমি বা হেণ্ডিক্ৰাফ্ট কা বনাই থেং পি পেন বা পিনে লাহাই কা বনাই তুমি চান্স ইচি কি পিপন ইনিং হাং পিক যে কাইটা নিলি কে মাং পন দু নিলি দেলে চাকচেছ কালি নিলি চাকচেছফুল উন এ আলাং লিতুম ফান্ত মানে কাম পিপন নিলি তা আলে দো আলাং লিতুম তা আলে দো লাসে কাম পিপন লং ওয়ার জি ফান নিলি কে মাং দো লাসি কাইতা মানে রিভার্স তোমা ফান্তা মানে আলি দো নাই লাই হাই নিলি কা মাথা পনসি লাই হাই কাম তা নিলি নন অট পন লো কে পাংচেং পন লো
1: মি পিক লো নাং লি কে ঠান্ডা মালাম থে তং তে নাং লি জং সে না নে ফ্যাশন শো লং হাই হই পুস্তা মে পি রিডিজাইন পাকলাং দুন জি পুলো তে নাং লি কো পুসন সে কা চি সি কা চি ডাং ইক লো
0: ও লাবাংকে আফ্রাংসি বাংকে ইসিয়া থিম দোনাই ইসিয়া ফ্যাশন শো লং জয়েন দুন জি পোলোতে নাংলি কাইতা কামাথা ইসিয়া থিম দোনাই নিলি কো পিসি ননে ফয়কে পাকলাং দুন পো লাসো থিম ইসি দোনাং ওয়েগি লাসো থিম তাং দেট পেন লোপতে নাংলি ডিজাইন কা বনাই পাংচেং নাং পো লাবাংকে কাচে রাব দুন দোনাই আছে দা ইলি পে ফান পোলোতে ভিউয়ার্স তুমতা নাং কোক জি বা টেলার নাই যোনটো ফিনিশিং মেচেন নাই বাহিৰা পাকলাং দুঞ্জি পলতে লাচে ইলি বাঙে ডিজাইন বনাই দোন বা ডাইৰেকশ্যন কে পি দোনাং প বা আলাং লিতুম পেণ্টা কা চেৰাপ লাহাই হাই ক্লেম চি লাচোৱা ফুল ডিজাইন কে ইচি কে ক্লাঙি কে লাল যে দাক ডিজাইনিং কে ইমি থাং দোনাং প বা লা টেলাৰ দোনাং প লাহাই হাই ৱিভাৰ্ছ তুম হান্তা লাপি বা হেণ্ডিক্ৰাফ্ট মানে থেক চেয়াৰ পলতে কুচন চে লাডাক না কে ৰয় দোন লাহাই হাই তুমি হাতে দা আকৌ ডিজাইন কৰি থাকা বিটছ পেন পুনৈ বিটছ মানে হ'লা আৰ্লং ৱৰ্ক পুনৈ দাক হেণ্ডৱৰ্ক দো আকাপ্ৰেক আকাপ্ৰেক ইচি ডিজাইনিং পুলতে লাদাক ব্ৰাঞ্চ দো লাচে কচন মা নাংলি তুম বনাই লাবাক ইচিয়া থিম আপু থাক পেনচি নাংলি তুম বনাই নাই ইচি ফেশ্যন শ্ব দোন জি পুলতে
1: তাংতে নাংলি ডিজাইন আপি কাপা ক্লাংকে লাহাই হৈ আপি ৰি কে নাংলি মে থাং টংকে ৰ মা মাতে নাংলি লং নাং কাছে ৰাপ দোন লাপু চন্তা দো ইংমা
0: লা আজাহা কাবাং কে নীলি মিঠাং সে কে রয় নীলি মিঠাং রয় প ডিজাইন কুড়ি প রয় প আকো আজাহা কাবাং কে টেলার দু টেলার তুমান তা মানে টেলারিং মানে থেক সের পোলতে নীলি হ্যাং প আলাংলি তুমান তা পাকলাং প লসো বস্তু বাং আকো না পাছে রাব দুন থু প
1: তাংতে নাংলি পি রি ফ্যাশন শোয়াল হুয়ে হুয়া লং কা পাকলাং দুন কে নাংলি নিং কে হ্যাঙালিং টং কা পাকলাং দুন মা মাতে হালা তুম নাংগি পি আথিম লাবাং সো টেং টং নাংলি কা পাকলাং দুন এগলো
0: লাদাক চিংওয়াই লং মানে স্পেশালি আলাং লি তুম নাংকি পি আথিম তা দো দো ইসিয়ে ব্যাংকে টিনেজ মা অ্যাডাল্ট মা ও সোমার তুম হান সেকশন আকাপ্রেক আপ্রেক দো দো ইসি ব্যাংকে ও সোমার তুম বেশি বাঙ্গাল আথে মুচো টিনেজার তুমান একটা ক্যাটেগরি বাঙ্গে অ্যাডাল্ট দো লাসি লাসো ক্যাটেগরি আং বং ইলি ফান ফার্স্ট নাং পিজি ক্যাটেগরি বাং কাফ্রাং লো নাং থাকি কলো সো ক্যাটেগরি মা লাসো ফিয়ে বাং সে আকো থিম বাং কে ইলি মেথাং চিং ওয়াই লং লাসো ফি সে আকো লাসো থিম এন থু প বা আলাং লি তুম পেন্দা অর্গানাইজার তুম পেন্দা কাচিং ওয়াই নাং কে নাং সট লাসো অর্গানাইজার আহিন তুম পেন্দা চিং ওয়াই প যে লাসো থিম

0: chok plot la so team pen se ni li chum kam ka ko claim thu po
1: tang te lai hoi nang li design hai hoi a piri ke roi ke nang li ko nat pen se lai hoi a piri ki van ik lon te
0: ni li mainly bang ke kapache thang kang tung bang ke mi thang a traditional eme thang a pe ri si pache thang kang tung la si kaita la haya pe ni li bang ke un an bang ke eme thang traditional jun tu ki tha ka pe si paklang kang tung la si kaita ni li si a design paklang lo polote la da isi do jun te me thang a traditional a sab o ke pi dun dun la sa ja ka bang ke la dag lo pe na ja ka bang ke bahera pen nam nang kok lo jun tu man ne nang kok si la gown pe ne ne la haya bang phan ke nili bahera paste ta use collection la banke along with pen kali bahera pen ta do asi hala haya pe ta do la pena ko traditional pe ta do
1: tang te nang like so lo to ma pi ri det tong design ka paklang ik ma ma te so pin so to ma phan ta do lo
0: so lo phan ta ma designing pi la pen so pin so phan ta so pin so phan polo te jacket do coat do shirt do asi la hai hai ta nili bonai সরলো তুমফানকে নিলি দাকুলাত কাং পুচেং হুত পেন্তা নিলি ইসিয়া ডিজাইন উলাই হালা ব্যাং পপুলার পিগলা সহ 2010-11-12 প্লাস অনানি কান হুত নিলি জুন্তু কুর্তি কাপনাই কুর্তি আলং আমাং কি পিদুন সব হেম লং কে থাক পে বা ইলি ট্রেডিশনাল লং পিপিমা আমাং লাহাই সি পি অলা সোনা আজাসে মানে নিলি বাং কুর্তি তা বনাই বা ড্রেস কাপড়ে কাপড়ে ইভিনিং গাউন বা ফ্রক kupima bang order aro customize ta bonai pio aku a hot pen isi la son bia ba birthday pose ta isi a theme do dakal difu bangal an popular ka lilang la sobustu gohati ba popular ul isi a theme la si la son hot bang nili isi order and dun dun nili phan penang an tum chichini che thek tum gohati pen ta order nang pipi hemi si ta isi wear a theme boy si wear a color pol la hai hai address ja ta nili bonai pidun piglo
1: tang te mo pe nang li pu lo nang li long pi ri designer ka sala ma long nang li long nang a chirap do na tum ta du pu tang te la he hu nang li long nang a chirap do na tum a phan ke nang li tong training ma te sikke la pu ki pipon ma ma te ame thang tum ke thek ta la pu son tong nang li long ke wang ik ma
0: la da ni li long a chirap don bang pe ke thak tum se ke se pe ke thak tum bang ke ame thang ke thek tang tum se sa designer bang ni li pidun po ba colors selection bang ni li upor নিলি পিদন প আলং লিতুম তালা সন্থত থাক দাম প নিলি ল ওয়ান প পর পেন লাস ইসি কাছে রাপ হি জানল আলং লিতুম হান তার নিলি রাপ ল বালং লিতুম তা নিলি ফানাং রাপ ল লাস নন ইসি মানে মিসেন আওয়ার সায়াসন সি মানে কাছে থেকলং ল আলং লিতুম তা নিলি ফান্তা নাং চে থান ল যে হেম কা সলাই আজাত পুসি তা মেলা দাক পে নিলি তুম কন্টিনিউ কাম তা ক্লেম লং লক ল আমাস নিলি তুম হেম আজাত তা সলি pamelo la so abustu bang abar size di ke long rap pet jalo la si alang litum bang ta ke thek ta la sa ko non aka pre ka tum ta jun tu thek se tum hata ni li si encouragement pipon bom je nang litum la pu hem ke do pen te ko pi ma ke thek nang litum bo na ik nu ajhak tum bang ke okol pe ke thak chot kali ajhak tum aka pre ta thek je ne ba embroidery ta ke thek ka tum ta do ba knitting ke thek ka tum ta do la sa alang litum aka pre ke thek ba war sai কে দোয়ালিং আলং তুম ক্লেম ইগ নই পুসিনিলি থান দুন দুন তাসা ডিজাইনিং বাং নিলি মিথাং পিদুন দুন নন বাং কে মানে ইনুত বাং হিনি বাং কে নাং চারলি দুন ল বনাই তা বনাই বম ল তা নিলি তুম কলেজ লং মাতাই সি উইমেন সেল পুদো উইমেন সেল লং বাং তা নিলি আপর কে দোয়ালিং নিলি তুম আলু সুসু মার তুম হান আন পাং রুম প লা কে রয় তাং হো এমব্রয়ডারি আহিন পুনয় বা নিটিং পুনয় স্টিচিং পুনয় টেলারিং পুনয় লাহাই তা ইসিয়া পর নিলি তুম পিপন পো লাউ সোমার তুম হাতা নিলি তুম ইসিয়া সে কে পিপন পেন
1: তাংতে নাং লিগে ইনুত কলেজ অলং এসিস্টেন্ট প্রফেসর আসাই কে ক্লেম আবাং ফি লাপেন আনপারটা নাং লিগে ইনুত কে টেক্সের ফ্যাশন ডিজাইনার লাসি নাং লি লাহে হুই লাপুসন আসাই কে ক্লেম কে আপর টেং পেন কোসন সে কাপা চুনুন থেকল
0: আফ্রাং সি বাং কে নিলি সব আলাম থান থে পেন আফ্রাং পেন কে নিলি ইসন আলাম থান ইজি লাবাং কে ইলি তুম পারস বাং কে কাচারলি দো নাই লোক আপচারলি বাং তেং নি পন পেদেত নি নিলি লান কে ক্লেম উন লা বাঙ্গে লো চার্লি লে পুসন্তে নিলি থেক থিল বা লা আন কে নিলি মানে পাপা ফ্রাং দুন উন এদে জি লাসে ফার্স্ট ব্যাংকে নিলি মাথা লো যে লো চার্লি বা ইম্পর্টেন্ট পিক লো চার্লি থেক নেই লা সফিসি লা লাহাই হাই বাং তা স্কিল ব্যাংকে দরকার

0: ইলি লোক চার্লি আলগত লহায় এবং তা নাংবে কি স্কিল নন বাং স্কিল পুলো লহায় ফানকে লাসি লাবং দরকার লাসি আপর বেং কে লাপুল নিলি লো চার্লি তাং দেট পেনসি আপর কাছে উলাই লাবং কে নিলি কাপড় হি পাতাং মাস্টার ডিগ্রি পাতাং লাবল পাতাং দেট পেন জুন্তু লাসো গ্যাপ দোলাং নিলি সাকুরি লং লে আফ্রাং লাসো গ্যাপ বাং নিলি মানে আপর পাদাম দে পিন পেন কপিপিমা নিলি ইনিং কে হ্যাঁ লাসে সপর নিলি ডিজাইনিং ক্লেম দুন ল ডিজাইনিং ট্রেনিং এন দুন ল লাসে কে ক্লেম এন দুন ল লাসং বং নিলি আকো রিসার্চ তা দোলাং রিসার্চ আসা কুরি তা নিলি ক্লেম লাং NCERT পু দে নিউ দিল্লি পেন লাসে NCERT লং তা নিলি রিসার্চ সাইড এং দুন লাং হালা ডাক্তার নিউ দিল্লি প্রজেক্ট লং তা নিলি ক্লেম দুন লাং লাসে লাসো ফি আকো লা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লেম দুন ল লাসে ইনিং কে হ্যাং আবস্তু আবাঙ্কে কাইটা মুনিতকে আপল আবে লাবাঙ্কে ননিলি সোমার বাংহিনি লাসি আপর বাঙ্গে কম ও সোমার ফান্ডা চেলাং নাং ইলি আর সপি মার তুমকে হেমতা চেলাং নাং বা এসা করি চেদাম নাং কক লা সোসাইটি লং তো ইলি দুদু নেই মিনিলি কাইটা মাথা যে ইনিং হাং পুলোতে আপর কে মিথাংছি উলাই দে কলো সপর ইলি কি লং মাল সপর বাঙ্কে আপর পাদাম নাং নি লাসি নন ইসি নিলি নিজে তুং যে আসাপ ও আপর কে লং হতা ইলি লে আপর পাদাম তুন জুই মোবাইল লাং রং আঘন্টা ঘন্টা লে ডাক পাদাম জুই পাতা আপর কেছি লং লিল লাসি লাস আপর হুদ ব্যাং ইলি ইসি আপর লাহাই তা দো লাংলি লাংনাং নি পুপে সেতালা ইলি মিথাং কাম ব্যাক আকাম ব্যাং কে লাগে দরকার বা নিলি কে ক্লেম প্যান আকাপ্রে কে তুমান তা আলি ব্যাং পুলোতে লাহাই হাই সে নিলি থান পর নিতুং যে নিলি কে ক্লেম নন কে ক্লেম প্যান মানে ইনুট ব্যাক নাই চার্লি দুন লং পোসা নিলি মাথা আলো যে নিকে ক্লেম কাম সাকসেস লো যে নিলি যে সে পাফ্রাং বংই পুবাং নিলি নিনি হাং হে কাইতে নিলি কে মাং দো যে নিলি লং আকাপ্রে কে তুমতা নাং চার্লি দুনতে নাং ক্লেম দুনতে পুলা বাংসি কাইতে নিলি এনকারেজ পন বম লাসে আকাপ্রে কে তুমান তা যে কমাসে কপিসে কে ক্লেম থেক মানাং লিতুম ক্লেম ইক নয় লাগে মানে নাংলি তুমফান দেট কালি নন কিথুর মিয়ে তুমফান তা উসমার দম তানাং থেক দুন লং পো নাংলি কে ক্লেম মি সেন পলতে থান পন লং পো ও লালু লাসি নিলি তা কাইতা নিলি পে জুনতু কি রয় লহাই তা ইন্টারেস্টেড পে আলাংলি তা লাসি আলাংলি লং তা ডিজাইনিং তা আলাংলি লং সে চার্লি দুন লো কে চেং চেং কে নিলি তুম কাইতা লহাই হায় কি মি কো সন সে ক্লেম জিমা লহাই কে চার্লি দুন পে নন নিলি ফান্তাই সি আলে সন লো আবার সাইতা লং লো লহাই
1: তে লা পি রি কে রয় পেনতামে সেন আওয়ার সাইড পুনাং লিপুদাম ইচিমা
0: আহক লকে লাহাই পি রি কে রয় পেন কে আওয়ার সাইড আথে নন ইলি কার্বিয়াং লং ডাংলাং দাম এট পসেতা মে ইলি টেলারিং আহিন বাং কম্পিক লা বা ফ্যাশন ডিজাইনিং পুদাম দে দেট পসেতা মে টেলারিং আহিন বাং তা ইলি কে নাং সট কে চেং চেং কে টেলারিং থেক নাই ইনো ডিজাইনার জে প্ল্যাং ই পুলোতে আলা পেনা সে কে কি দু নাই বাং কে লাকে কে নাং সট আথে আজাহা কা টেকনিক দো ইনো ডিজাইনার পুলোতে আসে কে কি দুন বাং কে নাং সট আথে দেখ টেকনিক্স দু পিক লাসি কে পাফ্রাং দুন আনজি দুনজি পুলোতে আলা বাং কাইতা আসে কে বাং দুন বেগ নেই কে রয় পেন ইলি জো জোর তা লং থু বা পিনা আনা কাম বাং এহে মা কাম হানান তা বাং লাসি লাবাং কি নাং সট
1: তাংতে কাপা দু সেলাম থে নি লিনার জুঠে ইলাং নাংলি ফান তাংতে নাংলি নন ও ভি কি মিয়া তোমা ফান ফ্যাশন শো লাপেন ফ্যাশন ডিজাইনিং আপুথা কোপেনি কে থান গাং তুং দুমা
0: নিলি না থু পেন বাংকে লা অ্যাডভাইস লো যে ফার্স্ট বাংকে নন কি থুর মিয়ে তুম হান্তা নিলি পুপঞ্জি বাং অপরচুনিটি দোপে ফ্যাশন ডিজাইনার বাং তা ফ্যাশন ডিজাইনিং আনা থুলে দোপ তা অপরচুনিটিস কে দোপে সেটা আফ্রাংসি বাংকে নাংলি তুম লো বাং কাপড় হি বাং চেপা টাং নেই সেকেন্ডলি বাংকে নাংলি তুম কাইতা ট্রেনিং বা সে কে দু নেই আইদার নাংলি তুম ডিজাইনিং আনা থু পুনয় ইনুট মডেল সাকসেসফুল মডেল চেপ্লাং
1: পুসেতা
0: লাবাংকে ইসিয়া ট্রেনিং দো নেই বা প্রপার প্ল্যাটফর্ম কে লং ইয়া ফানাং লিতুম লা কাইতা ট্রেনিং দো নেই বা অর্গানাইজার পুসতমি মিসেন অর্গানাইজার না থু আবাংসি নাং লিতুম কাইতা লাং নেই মডেলস আফান্তা স্কোপ দো ওলাং ইলি ফানকে লাসি লাহাই হাই আবাং নাং লিতুম বাং কাইতা চেলাং নেই আর স্কোপ বাং কে দো সেতামি নাং লিতুম বাং লা প্রপার আর চ্যানেল পেন সে কাইতা দাম নেই আথে ফ্যাশন ওয়াল আলং বাংকে প্রেক ও আকা প্রেক না থু পেন বাংকে পুদাম থেক থে সে তামে লা ফ্যাশন ওয়াল বাংকে ইসি আনু তিনটা মানে কাফেরে দো সা ফেরে নাংনি যেতিয়া প্রপার চ্যানেল পেনলে দাম পুলোতে নাংলি তুম কনফিডেন্ট দো নেই নাংলি তুম ইনোট মডেল চেপ্লাই বলতে কাইতা পোর্টফোলিও

0: দোনে যুন নাং লিটুম ইসি অ্যালবাম দোনে যুন ফুনা লিটুম ফটোগ্রাফ ইসি দোনাং পো আকো আলনাং লিটুম ট্রেনিং মিসেন ইনস্টিটিউট পেন নাং লিটুম ট্রেনিং এন ইক নয় আকো লাসো ফি পেন সে নাং লিটুম প্রপার মানে চ্যানেল পেন সি ইসি মিসেন কোম্পানি লং লে জয়েন দুন পুলোতে লাবাংকে নাং লিটুম হান কিতিয়াতে ইউটিলাইজ এক্সপ্লয়েড প্লে আথে লাদাখ লাংদাম এট পুলোতে নাং লিটুম ইনুট মডেল চে প্লাঙিং তুম পুলোতে লাদাখ আফেরে মেমে দো আজাহা তুমকে ফ্রড আ কোম্পানি দো উনকে এক্সপ্লয়েড দেজি লাসে নাং লিটুম হান পা এক্সপ্লয়েড প্লে ফান কাইতা নাং লিটুম মানে মানে মিসেন আ কোম্পানি সে কাইতা জয়েন দু নেই লাবাং তা চেলাং নেই ইম্পর্টেন্ট পিক লাবাং আকো ফ্যাশন ডিজাইনিং না থু বাংকে আ স্কোপ দো পিক লাদাখ আ ব্রাঞ্চ আ কাপ্রেক আ কাপ্রেক দো নাং লিটুম প্রোডাকশন না থু পেন সে লাং দুঞ্জি প্রোডাকশন হাউস লং সে ক্ল্যাম দুঞ্জি বা নাং লিটুম মেথাং স্টুডিও চিং পুইক জি মেথাং ডিজাইন লক সে পাকলাং ইগি পুতা অলাসন তা স্কোপ দো লাসি লাহাই হাই বাংকে মেন কে ইলিটুমকে ট্রেনিং আবেলা লাসি ট্রেনিং বাং কে নাং সট আসে কে দুন বেগ নেই লাসি লাহাই হাই কাচারলি জি ফান কা ইনস্টিটিউট দো নিফ দো নিফ পুতালা দিল্লি লং দো বা ক্যালকাতা লং তা দো লাপেন আকু এনআইডি ন্যাশনাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডিজাইনিং গুজরাট লং অল হাই হাই মেসেন মেসেন ইনস্টিটিউট লং সে নাং লিটুম চার্লি দুন পুলোতে ইসি আবার সাই কোসন সে কে ক্ল্যাম পেন সে নাং লিটুম সাকসেস লং ইম লাই হাই আবার সাই তা নাং লিটুম চিনি দুন বম্প লাসি ফেরে ইক নাং নে নাং লিটুম হবিস নাং লিটুম পার্সিউ ইক নয় লাসি নাং লিটুম সাকসেস লং বেগি
1: মে পিগল নাংলি ঠান্ডা মালাম থে লাপেন চুরোলো নাংলি সনসুরিয়া সাইড ও সেটা মে নাংলি নিলিটুম নাঙ্গা চাপনা টেং পেন বাংসি পি রিকোশন সি ডিজাইন নাং জিমা লাই হুয়া পুথাক পে নাং আনি লিটুম চিংকি চিঠান পন লংলো লাসি পিনিকে আপর চক টাংলো লাসি ইলিটুম কা চিংকি কা চিঠান কে লাপান লিং টনি কলো নাং দো মে থাং মে কার্ডম
0: কার্ডম
2: লাপান আপর নাং লিটুম সোয়ারলো সিয়াং টং আং আজামে গং দেং লং পেন রুবলিন ট্রপি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাপেন ফ্যাশন ডিজাইনিং লাপেন হুটবাং ফি হুনালি তেরন পিয়তুম আংবং ফ্যাশন ডিজাইনিং আলাম থে চিহচিপুত আর্জুলং ইটাংলো লাকে আকাশবাণী ডিফু নন্মালম সপর পেনলতে মুম্বাই স্টেশন পেন পুথত বিবিধ ভারতী আর্জুলং ইকপ

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরতার যোদ্ধা কেথানাবাং নীলি বন্তি দিমুংপি আসাম সরকার পেনরাত আসং লামেট জুতাং জুবাদ লাপেন হনসেরি আহিন আর্ডি কচিপি দু নাফান পাতুমি বাং প্লি আমান কেদু বাং ফুয়াফান নং এ কেপি পঞ্জে আলামথে পচাথাংলো লাসোয়া টেং জিকির লাপেন জারি আহিন আনং কেদু বাং ফু গোলাঘাট বুচে বাং শামসুদ্দিন আহমেদ আফান দিহিন আনিংকান আজান পীর আনং এ আফান আমেন তারাম পনলো সত্রিয় আহিন ঠেক বাং ফু মানিক বরবায়ান লাপেন হনসেরি বাং ফু মধুসূদন দাস আফান স্টেট আংদেং সুরিহিনী রায়গয়রা ট্রক আনিংকান বিষ্ণু রাভা আনং ই আফান ইংবাই পনতাংলো টক বাংপি গীতা উপাধ্যায়া আফান সুরিহিনী রায়গয়রা ট্রক দিহিন আনিংকান সতী সাধনী আনং ই আফান আমেন তারাম পনলো গুয়াহাটী শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শ্রী শ্রী মাধবদেব অডিটোরিয়াম আহেমালং কেবাংজি বসিকনিফাই ইংকয় আর্নি কাপিদোপঞ্জি বিষ্ণু রাভা দিবস কাতালন কার্চু আলংসি কেদ আন বাংফু আফান তালাহাই আনং ই পি পাজির পনপো নেশনেল আনং এ কেলং বাং ফু আফান টাঙ্কা সিকা লাক কেথম লাপেন স্টেট আংদিং নং এ কেলং আতুম আফান টাঙ্কা লালে সিকা লাক হিনি আতঙ্কা পি পাজির পনপো পাতুমি কাপে দোপন ইসি বীরতা পাংদাক মে আলং সি আরপু কেদো মিনিস্টার বিমল বরা লাবাং সোলাম থে পাচাতাকলো মিনিস্টার আহিন পেন নং এ কেলং কেদ আন বাং ফু আফান তা নিং আকলং পেন চুরু পনলো মাজুলী আউনিয়াটি সত্র পেন সত্রাধিকার মতে আউনিয়াটি ইউনিভার্সিটি চ্যান্সেলর ডক্টর পিতাম্বর দেব গোস্বামী পাতুমি আর্নিকাংসা ব্রিটিশ পার্লিয়ামেন্ট আলং আসাম বৈষ্ণব আনিম জুতাং জুবাদ লাপেন কে অং জুতাং জুবাদ রাত আসং আলাপেন আলং বাংসু আহার চিয়া পুথাক আমে আলং আকে হয় লামকে যাই বাংফু আর পু পেন লামথে যাই পনলু ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান আহিন পেন কাপিডু পন লাসু কাচেতং আলং আসাম বৈষ্ণব আনিম আপুথাক আংটন আলামথে চিংবাইলু জাকং থেপি কামাখ্যা ধাম আলং কেবাং জীবসিক নিফা ইংকয়রা হিনি আর্নি কাপে দোপঞ্জি অম্বুবাসী আলানা ফান স্টেট গভর্নমেন্ট লাপেন কামরূপ রংসুপি হাওয়ার কাচারি আতুম কেসি কেডাং আহির চিপি পনলু স্টেট কেজুই কেলাং আহিন আরপু কেদ মিনিস্টার অজন্তা নিয়োগ পাতমি অম্বুবাসী আলান আলং কেবাং জি কার্ডম কার্ডি আরাত আতুম কেদু কচু আসাই লাপেন কাপ্রেক কাপ্রেক আহিন আফান তা হুমরি পনলু মিনিস্টার আহিন পেন পান্ডু তেলং কেসাং আকলাম কামাখ্যা ট্রেন স্টেশন লাপেন নাহরবাড়ী আলং কেদো বহা কুন্তুরি আহেম হাইহুই লাং হুমরি দামলু লাপেন আরপু কেদো সংজা সাইকি আতুম ফান কার্ডম কার্ডি আরাত আতুম কেজয় কে জিয়া ফান কেরাই কম কাপাতিনি পঞ্জি আফান হুকুম তাপি পনলু কেবাংজি ওসিকনি ফাইং কয়রাই সি আর্নি স্টেট আলং কাপিডো পঞ্জি এমবিবিএস কাচারি কাচারলি আলং আমেন কাচে থাপদুন জি আফান কেটক আসাদ লাং নিট ইংসাম জিন পেন কাপিচুন পঞ্জি আপুথাক চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইসি আমি ফাপনলু সাতলাং কাপি দোপঞ্জি আদিম হাওয়ার কমিশনার আতুম রায়কমাকে হয় লাপেন কাপ্রে কাপ্রে হামফাং পেন সাইকি আতুম পেন চিফ মিনিস্টার চিংওয়াই চিংকি পনলো স্টেট পেন ফাইক্রে ট্রক্সি আহাওয়ার আলং নেরকেপ কেবরা ট্রক্সি আসেন্টার আলং কাপি দোপঞ্জি বাংসু সাতলাং আলং বাংসুরি প্লিকেবরা কে থমরা বাং ফারুকি থমরা ক্রে সিরকেপ আবাং ফু বাংপি আতুম সাতলাং টকদুনপো চিফ মিনিস্টার পেন কেক্লার ডাক পেন সাতলাং কাপি দোপঞ্জি আফান হাওয়ার কমিশনার লাপেন রায়কম আকে হয় আতুম পেন চেলাং পেট সিকে দো আন সেন্টার আলং তা সিসিটিভি আসাই বায়োমেট্রিক আসাই মোবাইল সিগনেল কেখাং পঞ্জি আফান টেকনিক্যাল পেন আকেনাং সত কেলাংচারি পঞ্জি আফান চিফ মিনিস্টার হুকুম পিলো কেতন কেলাং কাপার সিক পেন সাতলাং সেন্টার পেন মিটার ফারুই সিয়া কাহিলো আন আরন আটাং পেন কেখাং পঞ্জি আফান তা চিফ মিনিস্টার হুকুম পিলো সিসিটিভি ফুটেজ কেলাংচারি পঞ্জি আফান হাওয়ার আলং ইনুট নুট নডেল আসাই ফি আসাই খি আফান আরপু পেক পঞ্চি কেদ আন মোহর টংসিকত কেলাং পঞ্জিয়া হুকুম পিপনলো সাউথ নগাঁও নাম্পি হামফাং লাপেন হোজাই হাওয়ার কাচারি আতুম নবকা রায়কমা নাম্পি আলং কাকুরুক পঞ্জি আফান চিসিকলো বাংসো কাতারলিপ আপ্রাংসি আবি জামুনা মৌডঙা রায়কম আনাম্পি উটমারি টংিয়া আরং আলং কাকুরুক আসাই ক্লেম্পো নাম্পি হামফাং পেন লাসু আপুথা খালাসু আংকাং পেন দন ফকেপ আহেমতুনা তুমফান লু কিদু পালিপন টাংলু

লাপেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাঠু কাজপাতে গ্রুপ কে ইসি কাপাঠু আলং কলম্বিয়া লাপেন উজবেকিস্তান পিনি পাঠুবন বমলো বাংস আপ্রাং গ্রুপ এল ইসি কাপাঠু আলং ঘানা পানামা আফান ইসি ফাইভি আগোল পেন পেরেমলো কাচিপাতে ইসি কাপাঠু আলং পর্তুগেল লাপেন কঙ্গো ইসি ইসি আগোল পেন রোডাতলো বিয়েটা পানসি কাঙ্কা নিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নেলি বন্তি তিমুং পি কাদো কবি ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে ও সিগনিফাই ক্রিনার ক্যাপ থেমান আনি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা টকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাইং করা সির ক্যাপ লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকবরা ট্রক হ্যান্ডল আদন থুয়াং ডেং দাম দিয়া ফ্রাং পিনিয়া সারলাম থি আর জি এক সানাং পিনিয়া সারলাম থি কাংহু আর লিংলে রিলু চোবাই আলামলে দকলো কিরি লাপেন কে ডক কাপাচিনি পাফান লামথে কেমান আবিদি কেডু লাপেন রেসেট আমুনিত কালিতে চংহু থেকথে কাংহু দেট আবাং কে আমেথাং কে চকচি আকাম কাচি দ্বীপ লাপেন কাচি পাতু জয় জি আফান সি কাইকিতা পাকিং সেট পেন কাপা চোবাই আলাম নিংজে নাংককলো লাসি কাংহু আমুনি রেনাই লোপু কিপু ইট লাসন সে কাপাচোবাই আলামলে নিংজে লুটি আলামথে পাডক জে নাংককলো লাহেল কেডক নাই আহরমু আংবংকি কাপাচোবাই আলাম হেলোপু সি কিপুদাম পিনিয়া সারামথে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে থেমানানি আপৎসি লুনাং দিং আলং লুনবাড়ি মাংদিং পেন আসনসন আলুঞ্জির আর্জিক লংপ পিনি লুনবাড়ি মাংদিং আলং পেন আপ্রাংসি আর্জিক সেনাং মনসিং লেখি কিলুন হেম্ফু কেপলাং আলুন

লাপান আপার মন সিং লেখি হেম্পু কিপলাং আলুঞ্জির আর জলং থাংল নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি

0: নাংলি তুমকার বিংডিং কার্জিলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিংডিং কেবা মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হ্যান্ড লুনবারি মাংডেঙ্গালং পেন পুথ আদুন্থুয়া লুঞ্জির আর্জুজিয়া প্রাং পি কাচিংবা ইয়ংডেঙ্গালং পেন কার্বি আলামেট লামচং আলং লামকান আকেনাং সট বংস পুথাক কাচিংবাই আর্জিক সেনাং কাচিংবাই পঞ্জি ডেনিয়েল ইংটি গৌতম ইংটি লাপেন রঞ্জিত তেরনাংব
1: পিনি নীলিতুমলা ডাক অল ইন্ডিয়া রেডিও গুহাটি এফ এম মহাবাহু কার্বি আংডেঙ্গালং ইম্পর্টেন্স অফ কার্বি ড্রামা ইন লিটারেচার মতে লামেদ লামচং কাপাং চুয়ালং কার্বি আলামকান কুপুয়ান আর ডি কি পি কেনাং সট পোলামথে নংনাম কাছে থাংক্লং লুনসে পো লাপেন ডাইরেক্টর আকাহাই ডেনিয়েল ইংটি লাপেন আলাংলি রে সাংহো আসনসন আলাম আর্জান কাপিনচং আবাংফু মতে প্রডিউসার গৌতম ইংটি পেন কাচি হুচি পুরপঞ্জা ফানসি নিতুম চোফাইগলো আসে আলাং নিতুম ডাক অল ইন্ডিয়া রেডিও গুহাটি আ স্টুডিও লং সেনাং লি গেলো আসে আপ্রাংসে নিতুম অল ইন্ডিয়া রেডিও গুহাটি এফ এম মহাবহু কার্বি আংডেং হেন পেন নাং নিতুম বাহিনী আফান্তা কার্ডম নাফাই জিরিগলো কার্ডম
2: কার্ডম কার্ডম
1: তাংতে নাং নিতুম বাহিনী তা ইংটি আসাং হুপসে নাং লি ফান মাংকে ডাইরেক্টর ইংটি পুসে না হাই ইগদেপো রেডিও কার্যুতুম কাচিনি নাং কাউই পসে ডেনিয়াল ইংটি আকে হাই নাং লি রেডিও নাং কার্যুদু না কর্তে ইঞ্জি রেতুম ফান্থানি ইজিমা ইলে তুম কার্বি আলামকান মাতে ড্রামা কমেন্ট টু আনি কানবেন সে নাঙ্গা পাং চেং ইগলো
2: কার্বি আং রং আর লো ড্রামা নাকি চেং পো ফুর কি মো বাঙ্গে এক্সাক্ট ডেট পিনে বাঙ্গে নিঙা বিদা ল বনসে তামে লাপু লামার জান পো হিন বেন প্রোতে ওসো বিপো ডিরেক্টেড বাই গৌতম বরা লাপেন প্রোডিউসড বাই কার্বি আং রং অটোনোমাস কাউন্সিল হোলা সোহুট আনি কান বাঙ্গে 1991 আলমি বন লাপেন লাসো ফিল্ম বাঙ্গে

0: Dupik lo kitok bang dupik lo. Bun sa mi kapur hitum jumhek masih non mangi horas popularity bang awi dalo. La pe non digital India po pirte pen masih digital lab lo pot. La YouTube dan ho la hai pin long joy ke pen si muni tum video to upload lo video to langar lo. La sila so popularity hud bang book to nam set pen si kapur hi po bang ke nili kemata da mateng bolde kompik lo. Jumpik lo la bang awi detta hai lo. La si la so mu bang stage long kiwan video format pen. Mate drama format pen prote munit tumba kachini ne alam chini dampo se isi example alam hakoko kaninje alam holo hakoko tomu barim nong kedo achu achu alam lahai mang kenong unpopular lo kapur hidam lo bolote munitum karbi alam thot same ati or pregnant true reading po hormu chini jati lasi hula atomo teng benjong si a drama portrait lo bode laso a hormu a pimai tuma message ki pigang tuma ke rat long lewek po enge rat long lelo te la hello a value bang kadu ka belong a moral bang dopo la sini kimata dam mangke a important te pigalam mangke pirthe ka chi la rason si ove chu prek ju poson si lata ka chi la ra por mangke chi la don teklo brute a pes pirthe long ko an ma ki pa prab don la so teng si tumta le don bom ji
1: kala ili tuma pirthe long stami ma ili tuma der long stami non ke digital india pusi hok tang lo la si digital india along ke ajar hinda digital la muhad ili tuma director than lo Asi ile tum alamet punon ile tum alamaki punon ajarahin punon digital India along yo si competitive mari competition nu je bulang te kacharli ke kinang sa asi o wikimia tum la lamkan ki thek japan mate ile mithang alamet ka pangchu je phan kacharli nang ji kupu ana kinang sot nang li than ijima producer ka hai
2: nili ke matha ateng pute non jitu u wikimia tum alang tum jong si labang soa line jong si ke claim je ning hang alang to ma future yong se aprang dam nai pute drama ke charli ge ke nang sot athemat itum lang damlo pute je lapen ridamlo pute itum theklong ji pini bollywood long puno hollywood long puno lason se south indian movie tum sita me itum theklong ji je la tum background bang ke sob drama background pen sai se lapen isi a movie yong se along yong se acting dun ji lapen la yong se claim ji pute jitu expression lapen ki acting skill bang ya kenang sot lahayong sia vi pute ilitum paprang don thekte ilitum chethan than itum lai ke je itum a future ave pusil tum chethan than je ilitum jo hele dak thek sita me je bollywood long ta lidun de pili tum chethan sita me ilitum ise bostu bang ke hodai sita me panung dam kuk ti mante ilitum importance ki pipe bang hala ilitum nane acting ki chali dun doloma কাবি সিগাও ইলি তুম জং হেলে দক সিনেমা বনাই নন আ জং হেলে ফিল্ম ইলি তুম দক চেপার জান দন ইলি তুম জং সি অ্যাক্টিং স্কিল আবে এক্সপ্রেশন জং সি ইলি তুম গাবে পুতে ইলি তুম ফানকে বেলেগা দিম মানতে আকে থে ও প্ল্যাটফর্ম লং গেলি তুম লং দন দেলো জং সি ই ফিউচার মেসেন নং জি পু মাথা লো পুতে ইলি তুম অ্যাক্টিং স্কিল ব্যাঙ্গে কেনাং সত লাসোফান ইলি তুম জিতু কেচালি ব্যাঙ্গে কেনাং সত লাসি নীলি মাথা ব্যাঙ্কে লাবাং সো আলাইন কি দুন সেটা মে হেনুনে জং সি আনিং কে হাঙা তুম লো পোতে চার্লি দুন পাকানি লাপেন চার্লি দুন লো পোতে লাকে আপ্রাং দাম বেক পো লাসি লাপু হ্যালো নীলি কি পুজি পু ব্যাঙ্কে নন ইউ তুম ফান যে জং সি লাবাং সো আফিল জং সি নাংলি তুম জং সি আহক নাংলি নিং কে হাং বিনং পোতে নাংলি তুম তার মানে আপরচে এন রা চার্লি দুন থা যে লাংসো সেকে মেজিয়ে ফান ননা তেং বোতে এলি তুম কেলে দুজি বাংকে কে থেক লং কম হেক এলি তুম দাক অ্যালবাম কে বনাই নলাম এলি তুম পেনাং থেক লং লো অ্যালবাম কে বনাই লং সেটা মে কিলুন কে কান লং সেটা মে এক্সপ্রেশন কাভি থেক লং লং দিটি কাংনেক নাই এ দিম কে মেং পং তা থেক লং লং হত পেন কে লা লসন তা দো লাসি লাই বাং এক চার্লি কে নাং সট লাপেন মোপেন ডাইরেক্টর কে থানসন সে আই স্ক্রিপ্ট সেটা মে কেলাং নিয়ে কে নাং সট তাছে ওবে কি মিটুম ভাল হ্যালো কিছু নিংরি যে এ চার্লি দুন পাকান লাপেন আপ্রাং দামজি লাহালো নীলি হয়ে পেন কে
1: চোরলো নাংলে ফান লাপু আনালা মেথান থে আপন তাছে পু ডাইরেক্টর কাহে মতে ডেনিয়াল ইংটিয়া কে হ্যান নীলি কিজুট সি কার্যকাং তুং আলাম থেলা পু হেলো ইলি তুম কাচার্লি কে আজার হিন্দা চার্লি ব্যাগ নাইজি তেমা সেটা আমি আদিম কাচিনি টা কেনাং সত লাপেন কোসন সে কাচার্লি নাইজি মালা টা কেনাং সত তাছে ওবে কি মিয়া তোমা ফান নাংলি লাবাং সাপু থাক আসাপ সুথান পাজির মেপন ইজিমা
0: itum India angkang bangke kime nai nai institute do FTII po isi do film and television institute of India po lage film anat IIT lo, pateng lo, technical.

0: la CEO Duckpen, Pune sido FTII ke la CEO Duckpen ange pas tang dong kethe kethe Bollywood lon actor non la Nasreddin Shah ta Sabana Azmi prosondo pick la si FTII dolo al dak kachari thai bang dang li acting chot kali script writing ta me direction ta me videography ta me ajar na chari awar saido buthe ki long sum pick admission ki long nanta ange last pen wang thupo next bang acting ma acting phanchalo lamage National School of Drama bola Delhi long sido Ladakh bangke non il tum Bollywood long chithang klong actor Manoj Bajpai alangli batai ke thom ka apply jonta long le jo lason pina rasi mission mission institute do dak chibang thonang itum asama long ri long aprang ke Guwahati long Jyoti Chitrabon pulo non ki mi bangke t series tum mata dak asam long nang ipuel lo rasi ka charli e thai ke do lo nong ke rasi la ka charli puchora pa beng hoy bang kali jar nei ইলে তুম কারবি খাই বাঙ্গে আজাদ তো ট্যালেন্ট ডো পিক স্কিল ডো পিক ইথে কা ডো পিক বনস দ মেলা সার্টিফিকেট কা ওয়ে জয় নেসি নহক গভর্নমেন্ট নং আবার সাই আ ফেসিলিটি তো চলং থেকে সের মান্ডে ঠিক নিলি কা চিনি তে ইনর বাহিনী আজ আজির পদো আলং ইতুম মাঙ্গে নন মিউজিক ইক্রেমস দ মে কিথে গোতুম কালি আন্ডা নন নবোদয় স্কুল অসন সেন্ট্রাল স্কুল অসন আলং ইতুম গেলা সার্টিফিকেট দুগং মান আলং ইতুম গে হোল ডাকসি নন মাঙ্গে মিউজিক টিচার মানন দেলো আচিকলো কি জুরতে বাঙ্গে 60000 70000 সেন্ট্রাল পে বিনা লং বমলো লাসি লাসন থসি ইন্ডিয়ান আর্মি নয় ইন্ডিয়ান নেভি নয় ন হক সামে আওয়ার সাইডো না কসন পক ক্রিয়েটিভ অ্যালাইন্স এ তামে তো ওয়াটুনা পুথর অ্যাক্টিং অ্যালাইন্স সামে জং সিল তুম সার্টিফিকেট চি অত্তান ন বলতে ন নম গেলা ওয়েব সিরিজ পিন দো পিক আবিয়ং রে মিথাং ইউটিউব চ্যানেল লেচিং পুন রা চ জং সি নালি আর্ট বাং আ স্কিল বাং জং সি ডেভেলপ ন বলতে লাসি লা বাগে আওয়ার সাই কসন সি লং ইমা পাবাং মাথা উঠাইবে বন সি তামে জং সি চাটি পামে কাজি আর সার্টিফিকেট অত্তান আন পুরো দিলা বাঙ্গে নাঙ্গলি তো ওয়ার ন হক রাত দোপিল ন হক লে চিলো দা চকলো নাঙ্গলি সাকসেস বেগি তা সেকে চাটলি থাই বাঙ্গে লান চলা কার্বি আংলং আর লো বাঙ্কে নন মার কুকে আবেলা রাসিলা মো ফিউচার আখালো লাসন ইনস্টিটিউট কার্বি আংলং আর লোতা নাং ডোজি মিনি আকো নাং ডোবেগি হুল সোয়ার নি জংসি আওয়ার সাই লং বলতে নাঙ্গলি তুমি কাডো কবি তাক ইন্টারেস্ট কি দো তুমি চাড়ি জনবেগ নেই আর সার্টিফিকেট অত্তান নেই
1: কালা কাছে থানাং জি কে আসন দু লাইন তে সাহো বাহিনী তুমতা স্তমে ইলে তুম আপরলাম দ কপসি ইলে তুম কাছে হচি পুটকে লাপানিং তো ননা লাপেন মো আপরং সে মেসেন পুলং তংতে ইলে তুম আকাপে কাপে কা সংস তামে চিউ চি পুট পন থুলনা আসে নাংলে তুম স্তমে দামে জুমে লাপেন লাদাক নিল তুম স্টুডিও লং কে বাং পোস্ট তামে নাংলে তুম হান কোরা থু রং পাইছিল কার্ডো তো কার্ডো
2: লাপান অপর ড্যানিয়েল ইংটি গৌতম ইংটি লাপেন রঞ্জিত রনাং বং কার্বি আলামে লামচং আরং লামকান আকেনাং সত আপথাক জি হুচিপুন আলাম জির মাতে কাছিং ভাই আরজলং থাংল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পুথত কার্বিং দেং আলং পেন লুনবারি মাং দেং পেন লুঞ্জির আর জেক সেনাং কি লুঞ্জি কামান রং ফারপি আলুন আলাম থি মিচং থ্রেড আলুন লাবাংসু আলুঞ্জির পিনি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেন কেপাচাটাক পঞ্চিং আং দেংল ততাংটি আর জেক সেনাং

পিনিকা পর্যক ইং লসে আকাশবাণী গুয়াহী মহাবাহু কার্বিং তেম পেনাল পানি কাংতনেকল পেনাবলে পুথটা পরতেন পেন চেতং থাকলো নাং দমে থাকমে কুরবাংথু।

0: नंबर 111 आकाशवाणी दिल्ली पर भी भेज सकते हैं। तो याद रखें, रविवार 31 मई सुबह 11 बजे मन की बात।
1: लाके आकाशवाणी दीपू रेडियो कार्डियो चिंग हंड्रा रातु नॉन अदन टू ना तुम कार्डियो लोंग जिया जाए मैग लाके रोंग रूप आ जाए मैग रोंग रूप आ जाए मैग लोंग पेन चिहु चिपु ना तुम कार्डियो लोंग जी लाके थेमुके कटिकी अलाम थेपु था लोंग सिंग टिसोलो पेन हुद बांग जोने स्ट्रोंग पार्ट तुम बोंग चिहु चिपु ना तुम आर्ड्रेक लोंग पो तांगते आर्ड्रेक सेना
2: लाके आकाशवाणी दीपू पिनी लद्दाख स्टूडियो लंग थेमोके कातिकी कारचे पुथा लाम थेची हुची पुटपंजिया फांसे लद्दाख बरी लबांसो आलाम थे पुथा चिहुचिपुत पंजिया फान माते लाम थे चिंकी चेथान पंजिया फान मेलितुम स्टूडियो लंग फाएगलो आलांगलिके लबांसो आसाय के क्लेम अबांग फुल आलांगलि फान अबांगके কাচিনি নেয়াতুম দু উজি লাং তাহাই আলাংলি মেনকে সার লংসিং টিসু বহেল আলাংলি মেনকে আসি সার লংসিং টিসু নিলিতুমা চোফা তেং পেন আলাংলি নিলিতুম আ স্টুডিও লং বাংসি নন নিলিতুমা স্টুডিও আ মাইক্রোফোন আথেং নো ওয়াং পেন নাই নি তাংল টিসু আসাং হো ফ্রাংসি কে নাংলি ফান নিলিতুম আকাশবাণী দীপ হিন পেন কার্ডম নাং পাজারি গ্ল
3: কার্ডম
2: টিসু সাং হো থেমুকে পলাম থে বাংকে কার্বি কারবাক কি বি কি থিতুম তা কাছিনি নিয়ে বাংকে আবে পো সেতালা বাংসা সাই ক্লেম দুধ পো বাংকে নিলি আরজু আরজু লং লেতা মে পো আনার জুলং লেলা লাসি নাং লিগে লা বাংসা সাই কে ক্লেম আবাং ফুল পসি এ তুম লাপিনি কাছে থানা লং রেডিও কারজু আরারা তুম সেতা মে নাং চিনি দুন পো লাসি আফ্রাং সি কে নাং লিহিন পে নাং থাঞ্জিমা থেমোকে কাতি কি আসাই নাং লিকো মেন টু বেন লকেছে নাং থানি জিমা
3: থানাং চিনি থেমুকে কাতি কি কে 2018 আনে কান পাছি ক্লেম লো হালা হুত নিলি থেমুকে আখিতি কি ক্লেম চেং কে রং ক্লেম বাংলো সিতামে অসনা যায় কে ক্লেম দুত কে নিলি সি ক্লেম লাং হয় চিনি নি ফার্স্ট কি ক্লেম চেং পে না আন কে চিলি ট্রক্সিয়ান এ লো
2: নন আন
3: ন আন কবং সা প্র্যাকটিক্যাল নিলি কে লং নাম কে চায়না বর্ডার দা মলো হাদা সিনি নি কি ক্লেম দাম আদা ক্লেম লো হা তুম আমু পাই পো রাসি আকু আ কলম পিতু পো লাসি এ এ পো
2: লাকে নন নাং লিকি পুদাম কে লাকে হা চাইনা বর্ডার
3: চাইনা বর্ডার হাদা নি লিনিং কান ফ্লি দো দাম লো
2: হা চাইনা বর্ডার
3: চাইনা বর্ডার লো
2: ওই তান দা হাদা কে কার বিতুম সাইসে লপ লো
3: কার বিতুম লো
2: ওই
3: নি লিকি দো দাম দিম কে কার বিয়া তুম কারেক জুলিয়া রয় আকু মে দো তুম কে দন ফারুই সিরা ফকে নি লিকি দো দাম দিম
2: না লিকি দো দাম দিম কে
3: মেথাং লুকসানাং পুসিনি মেথাং সি কে ক্লেম পেং বর ই বর ই ল নি ক্লেম ল সি নান বংকে নি নি কান ফ্রি নাং প্লেং ল চুনিং আন সি চুনিং আ বংকে 2022 আ নি কান কে নে আথি চুলি ল
2: তিসো সাং হো নন হে নাং লি পু দাম ল নাং লি হু চাইনা বর্ডার হারা কে দু দাম হো সি নাং লি কা চালি দুন পু ল লা বাং সো আসাই কে ক্লেম কে কু পুসন ল দাগ নাং লি থেক লং ল ল পুসন কে মাজক তা ক্লেম ক্লি দেত জিলাং তা হে ল পুসন আসাই কে ক্লেম বংকে নাংলি সি ক্লেম চলা লাসি লাবাং সাই কে ক্লেম আবাংকে নাংলি ফান কপু আনাকি সুং কপু আনাকি জয় ল
3: কে ক্লেম আঙ্কে জয় সুংসে জয় ও নিলি নন আফি গে লং থা বাংকে থিমুকে আখিতি কে জয় পিক লাপেন থিমুকে বাংকে অলা পল আঠে গে দু পিনিং নিলি কি জরকে ইথে লং সি সিয়া ক্যাব জরলো আর বিতু মিসিয়া লংকে মিসেন বলতে থেকে থ্রক থেকে থ্রক সি দো আকাহ আন গে জেক হয় আকি মে আনসি ক্রেথক বা থেকে ফ্লি থেকে ফগে থেকে ম্যাক্সিমাম ল লাগে
2: লাগে দু এক
3: দু এক ল
2: বিতুং ইসিল
3: বিতুং ইসিল
2: হয় লাসি নাংলি এথে আ দরসি লাগে শিখা কেব ল
3: হয় হয় গেনলি জি হিসাব ল এথে ল লাইক বিতুং ইসিল ফারু সরা ইনকয় আলি দো
2: ইন্টে আদন্থ আমাকে নোনা বাংকে কি এ কে সমালাম থেকে থানাম সেনা

0: ang ke hek no he se ta in long long le an ke ho order la po si nili matha lo nili dim ka non te de na tu wang de se lo in har long a ju har long a ju he no pu si ba nang pu dun se ta nili e lo la me thu mu cho lo mane har long a cho la so ke cha ka pot a ho order ka thing ki long long lo
1: ai
0: ma si nili matha lo ma thi mu ke ke e cho ka ling da me pen hem kom long ta nili e la so na praman ka lang
1: ai
0: ta hino ne sa la ba ke long le chong ai be
1: long le chong ai be adun thua lam the bang lang dam ikse na non nang li themu ke bang ke mohe nang le pulo amu pen la pari po amu pari thu de si la kolom mo the lo dang te ninkanu ana phi si la nang li kolom pi po la ke
0: ni li la sa kolom ke pi ke first ke ni li amu long he kheta lo sa an habit pen si ni sa arong ke chor se ke ba
1: ও হাবিত পেন্সি কি চোরসি বা
0: চোরসি বা
1: লকে পুদাম মেরা দন্ত হাবিত আ থেমুকেল হে
0: হাবিত থেমুকেল
1: ও হাদাপ মেসি নাং লি চোরসি ওয়ান ল
0: ওয়ান ল
1: ওই এতে কসন ল নাং লি ক্ল্যাম কে
0: বেন্ডিস ল
1: ওই
0: আ সি লা সা আংকুর পে ওয়াং ল
1: ওই
0: আংকুর ওয়া আ মাসি নি লি আকু পুলি থিন থাপ থুসি আকু কি ইথু
1: থাপ থু দেরা ফিং কে লকে নি কো আন ল বি থু নাং পো
0: লকে সা লা আংকুর বাং ওয়াং দে সে লা পোতে জো
1: ওই
0: চিক্লু ইয়ন কা নাং কি সে মহল আংকুর ওয়াং ল পোন দা থাকসি আং টু দা বডন ওয়াং কি
1: আবু দন রং পো
0: ওই আনতে লাহার লো বংকে আংকুল সাক পাম মেলন কে আবু দন রং লো পোনতে পুলিথিন পেন ইতুম পনজি ইনসেক পো রাসি আহুলি গ লং পাকলু জয় পো এ পো সাগু ফলে লং লি পিপা মে পো বেয়ার ক্লিন ল রং দে কে চাইনো পি নে কে পাই দু গ্লন তে রং রে লো
1: ওই ওই ওই
0: সে রাসো কাপাই দু রে জা ফান কে মাথা দু নং পো লং মে নং পো
1: ওই ওই
0: সে রাবু সন ক্লেম লং কে হালা দান নি লাসো প্র্যাকটিক্যাল লং লাসো এ দেত পেনা পি কে পিনে 3 ফুট বাক দলো আন কে হাত আকা 3 ফুট লতাংতে কলম পি মেলো
1: হাদা বাংকে লান নো নাংলি এ দে লতাংতে হাদা পেন আবুদন জেবাং পো ফুট থম লতাংতে নাংলি কলম পি থুনালা
0: ইংলক পেট পো
1: ইংলক পেট পো
0: ইংলক পেট পো ইংদি পো আকু দিং থুলো পন্ত পেনে 2 ফুট 3 ফুট লতাংতে আকু ইংলক থু পো নিংকান ফ্লি এ প্লেং লতে কা পাথে লং গে
1: ওলা নিংকান ফ্লি লতাংতে পাথে
0: লং গে নু দেং আসন পু কুভাম পো আবিন দল কেলাং টালাং মে দই বেলন কে হা বাং আথে মুকি পেন দাগা থে মুকি না প্রেক দাক পো
1: লা মা প্রেক দাক পো
0: প্রেক দাক পো
1: লা পুসন সি নাং লে
0: আই মাসি নি তুমা সর গসি নাং থে মুকি ইন ডাইরে কাং দাই পাদিং কে নিয়া থান থে দা লালো সা
1: পুরা মেলো তাং দে পিনি নাং নি দাগ রেডিও লং ওয়াং পেন সি
0: নাং নি
1: নাং থান নাং কে থান লো সো সি তামে নাং লি থান দে মা জাও ফান সি তামে
0: মাসি নি নাং লি ফানা আপা ক্লাং ই বুঝে লা আরং দা নাং ওয়ান পিচে নাম লো নি লা কলম কি পিতাং আ বলো লালো নাং লি ফান তা লা সা আরং নাং আপা ক্লাং ই ফান সি নি নাম ইন নো
1: মে পিগ লাম লো তিসো সা তিসো সা হা দুন থলাম না জে থা নাং না এ রং পেন এ রং নাংলি কো আনসি কা পার নুক নাংজি আহিলি লাপেন এরং পেন এরং কো আন আন লগা পেচিং হাই নাংজি লাসলাম দা থানজি মা
0: আদা এরং পেন এরং বাগে সানি লিগে আরং পা মে মুচজি হর পাও মুচজি পা মাসিনি লিগে দেল ফুট টুক দা কানুক দেল ফুট
1: ফুট ইসি রাচিতি
0: ফুট রাচিতি আজি
1: লাগে কানুক লো
0: কানুক লো আগলা পান কে পুতে এক ফুট পুতে এক ফুট সাগি ফলে এক ফুট এক ফুট
1: ওই ওই
0: আছে দক্ষিণে লি এ এলো জে নো হি দে লং টেক দে মিউলো
1: তান ওলা কি কি হুদ বাঙ্গে
0: কি হুদ বাঙ্গ
1: চানং হি পিদো নাই ওই ইনতে নাং লি নেলি ফানং থানিক থা এ রং পেন এ রং বাঙ্গে কো আনলপ কা পাচে হেলু নাই বাং
0: লাকে এ নন নেলি ফুট ক্যাপেন
1: লাকে এ রং পেন এ রং আচে হেলু
0: নাই
1: ওই লা পেন কারনু গো বাঙ্গে ফুট ইসি রাচি টিম
0: আচি টিম
1: পারনুক নাং
0: পারনুক নাং পো
1: লা পেন এ রং পেন এ রং পাচে হেলু নাই বাঙ্গে লাকে ফুট ক্যাপ
0: ফুট ক্যাপ ফুট ক্যাপ বলতে আন নানা সিতা মোলা আথি নাং দুলন্তে আলা আরু অবাঙ্গে না নাকি লিটা আলু লল লামাত চিজত গাই এমাত চিজি লং ললে
1: নন নিতে নাংলি লা আথে নাঙ্গে দোপিয়া তুম বাঙ্গে লং লিপেন কন আনবাং ইং তুইল
0: নিলি নন গে লা আরং আ কিদি অবাঙ্গে তে নো ফু দসু সি দোপ
1: ওই লা সপসি কিলিকতা জয় কে
0: কিলিকে জয় কে
1: ওই ওই তাংতে নিলি আদুন থু নাংলি ফানাঙ্কার জুইয়ালাম থে বাঙ্গে এ চিরি সিয়ালং লিয়েলো রং কো আনবাক এমে নো নাং লিকি এ আতেং বলো দান্তে
0: চিলি সিয়ালং কে নি লি রং হম কে বেসার
1: আই
0: আলা দস ফুল হে
1: আই আই
0: আর ও জন্তি বড় ফুট বন্তে রং কোইং কর ফ বাকে লে রক পো
1: আই আই আদুন তু চিতান নাং ইক সেনাং লাবাং সো থেমু কে লং আর রং থে থে টিক কে কপিনে ইং কি ইং কে কে বর লাপু সন নাং লি থেক লং
0: লাগে সা লাপু হ হলাইং কিং কে রাপাং কা কপাজো কোনিয়া ফানকে লসলো

0: Porque ahora le tomas a la antigua persona taxi, tiene
1: Oye.
0: chamarra que en la hora. Persona taxi, ahora son Kike, me meto la anverga ni van con
1: Un
0: eje.
1: E,
0: Si
1: cala.
0: está la ni van con la anverga, panque ni liga mata toque, pero yo fui y por lo, limuye por lo,
1: Oye, la so daga daga banque.
0: a dar banque, ahora ve pinuta yaji, marbu, sinicola son y por lo. Ahora soca pantalla loco, la mate muque, anquianta. Hala bute busu karli tungke pini culo te la dagwang po
1: Oi.
0: la sila karli tungka la so angkiang keta timuke long lil po
1: Oi.
0: jok po.
1: Oi, oi.
0: Angke nili metang hala timuke ta ok jok lo puta jok lo. Anu la su timuke ka chong hong ning kan phi ka chong hong phan ke phi nu pa na ro si phan al chak de la.
1: La son sin ang li ekrem lo.
0: Ekrem lo.
1: Oi, oi. Adun tu che thanda mix na tiso asang ho. La bang so timuke nang li pu lo. Lake pudam elodang te ilitum karbi garba ka tum thita me non ki e tum anta chini isia erong athe muke chu elu pulo dang te lage non nang lige claim ateng bangge ke claim gle dera posi lage thank pita thank pi ke the pina ka posi muni ra tum pupu ningkan troxiner cap sir cap ti ke athe chu long le pusi po asi nang li la ningkan phli athe ke chu long log bangge la bangso abidi bangge la ke mesen la non nang li la bangso arong the the ti ke kopinya aho or lapuson ta pidun thulang ma
0: pipelo sa la
1: anda pipen pinang la
0: anaros ke ta ka ho or masi ta ho orang long long lo
1: ai
0: la penke non ni ki pudang tung abang ke thimuke ge i tung kan bi tu ka chi paduk selat pa ba lo ahu li puta na li re chili phan me pe
1: ai
0: ahu tok nang po la sa ahu
1: ai
0: a lang ke la pi e along ta pi me phinwa a pig le ro pi ne le ro sita chok ta kai po aku rek ta duo tim ke la ma jing thi ta la mata kai da la sa thi mu ke hu long man ka pa ji dun ke hospital long ta do le sar la tes mo sol po hai la pa so apo ke kang tha ka du ye kang tha ta mi o ai am ape am mu mang ta ko do long do thum chot lo ai a chat ni che tok le thu ong mu chot lo ako rong e thud nan la ta i rong long ke non ni li chi ning gi jor ke i rong long si pharoi si
1: ai
0: amu he angke imu long si pharoi si lo sa apo si tu ke claim bolon te kachim thul thu de phan ke nili matha dam lo ha dan ni ro dan ke ha tu ke thang ki duk na he me pi dum da rong pharoi hi ni thom lo te
1: nang le ho china border ke do dam ha
0: dan do dam ho angke i rong long si suri thok ke suri phok ke wa ফাস কা পাথিয়া বাং আনি সেকেন আনি আথিয়া বাং লহে
1: ওই ওই
0: তালা পেনা ফিয়ান কে আল্লাহ কা থাকছি দাম
1: ওই
0: ইয়ো লাসি ননি দা মাথা লো পিনি নিলি এ জম ল জেলং ল নিলি সুবি কে পাতাং কা কা বাং তাং ল আ মুনি কা আ রং তিন দো পাল তো অপ বাত হলি পো সি ই তিন কা সেলা দা বাং সেলা লে দা দাং পো পুলা ননি নি কার বিয়া আ তুমি ফাঙ্গা চু নি রে বাং কে ই তু ইং ল ল কে মে থাং হা বার চু নাম দা মে থাং লং চু নাম মং নে মা
1: তি ওই
0: posi me thang si claim bol e bolon te tu sa khul te nang ni pa bang ni bu da mang
1: la pentareng i un
0: la pentareng i un
1: ai ai
0: lo hai ka du ka be chi sa lo chi ning ni li an li e bang ke ke chlong the tat la sin ni the mu ke bang ke man ni mang si ing tu lo te ka pe klang man ni ning ha la pa bang la ni li na la hi na bang ke
1: bang tu mang ke man ne nang li ki e son ke than don je phan si da me nang li ning hang lo
0: ni hang lo
1: jo ke bang ke bang tu nang ko hmri tu do pulo tang te
0: do pulo
1: ko son si ki e nai ma
0: son si e nai
1: a dun thu bang ke mo he nang li pulo ti so ke hai chiri troxi an non nang li etang lo
0: etang lo
1: na pen a the ta nang li ning kan phli pen nang li
0: ning ka phok lo
1: nang li ka chuli long cheng lo de la si la pu son pulo tang te nang li non e prang ke banji lang ke chiri troxi pen ko an angkang adang pathi jilang pu nang li ma tha
0: nili kamatha ram tho ba la non thimukia bang ke nili ning kamatha ram ke manga bang ke chil kep pe pleng ji anon chiri thom e po
1: se tan non chiri troxi lo po nang li
0: non chiri tho
1: chiri ke thom bang ke nang li la ke papleng wek po
0: pan thia lo nili
1: ai ai
0: pan thia a hi po ana non a rong chaksel kep do product ci e thu po lo
1: ai ai tangte kachu jor kachu lang a sai bang e tum dam thu sena non nang li ke pining pen ke athe da chuli long lo nang li ko son lo ke jo la bang so alam the ba nang than tha
0: la bang so alam the bang e pining ni long wa lo sa la en mizoram sa bang lo ko ala ইনফলসর বাংলো আর সিনিলি ফানাম পুলো মুনি কে নিলি তুম ট্রাক সে ওয়ান পো মে থাং চিলি পো নাকন ফোন নম্বর।

0: ফার্মাসিতে কামেলো
1: হয়
0: ঠাং মাথা কেন মনিকে নিতুম দুলু
1: হয়
0: এথি সিয়া ক্যাবকে নিতুম ডাক সিয়া ক্যাব পিন নাং সিয়া ক্যাব সিয়া পনি মনিকে খৈফং পিপন তুম লিক পন পো নিতুম পন পো পিলিন মাং ফান কে পো এজ ওয়ান আমি ফান টাকা মসা
1: মনিং ফাসি তামে নাং লিকে জরিয়া ফান কে মাথা নাং নিলো
0: মাথা নাং লো
1: বা নাং বুক এরলো
0: বুক এরলো কে লং পিসি সে খেলো
1: হয় হয় হয়
0: আমরা সিয়া রং দা লাতুম পুলো নাং আকো ক্লেম থুনো লপসন না প্রাকটিক কে নিতুম ইনভল কে বেলাং ন নাং কো ডাক সি কে লং উনি ফান আ লিলো
1: হয়
0: আছি না হাদা কো সি সং সং প্রাকটিক কে লং লো লপসন কে ক্লেম দাম আছি নো নি কে ক্লেম বা আন সি ক্লেম লো কে লং দা লান লো নি জি সাপ এ নি গাম টি চক বে লো আথে নাং দ লো
1: হয় হয়
0: আলাম লাই হয়
1: হয় হয়
0: না সিয়া লাতুম পুলো মে অং চল নাং ক্লেম থুনন মুনি গ ফান কে নাং ওয়াং মে জি মে নে পুনি নি বি জি ব্রন তে লা পয়সা মান তে কাং পো বুসি সুলি থম নাই ফানা তে কাং লো ও এ সুলি থম বে সেটা
1: হয় হয় কালা
0: জুবান বা জি বি দি কাং লো
1: সেটা আলাম আলাম চাক নাং জি বি দে কাং সান লো দি মে পি গলাম লো নাং লি থানাম তিসো সাং হো দুন থু জি থানাম এক সানা নো নাং লি পিনিং কে কিলিক চেং লো পসি লা এ রং আথে মু কে লং বিতুং গো আন আন বাগ দো
0: এ রং আ বিতুং লং কে নি পিনিং আ কি মিলা পো সার জো বিতুং কেবেলাং বিতু ফোকেম কে চিওলো রং ফো না পাথি পুরো অবং নাং ক্লুলো আর চিকক লা মিনিং এ চিকক পোলা
1: ইনতেলা নাং লি বিতুং কেপ কে দো পুলো লাসে লা বিতুং ইসি লং মোহে নাং লি পুলো লাগে থে কেপ থে ক্রিট রক কে দো পু নাং লি পুলো লা সোতেং বুলো তাং তে লাকে নাং লি এথে ইয়ং সি সা কেপ পুলো তাং তে থে ইয়ং সি ক্রিট রক দো পুলো তাং তে নাং লি দাক সি ফারোই সিরা ট্রক কেপ বিতুং ইসি লং নাং লি লং এল লা পেন জং সি নাং লি এ রং লং ইয়ং সি বিতুং কেপ পুলো তাং তে নাং লি সুরি সিরা ফারো ট্রক তাং কা কে নাং লি লং এল
0: লং আ ল
1: আই আই আই আই তাংতে লাবাং সো সাই কে নাংলি পিলো পুদামি লাকে কিসুং ও সাই গালি জয় কে লাপেন রাদ আতুম সিতা মে নাংলি তুম চকলে মে পু নাংলি হিন পেন কপিলো কি পুদামি লা সলাম থে
0: পুদ নিলু না রাহিন পেন কে কে ক্লেম কি জয় কে পিনে চিত্তিমিং ফাতা জফলত
1: হ্যালো
0: লাপেন কে কপিনে আরবি জে বিলে কে ক্লেমিং পুদা গালি নিগান সিলা কি এ নিগান সি পজো কোন লো বলন্তে
1: হ্যাঁ
0: হালা মহেনি কি পোসন থেমুকিয়া ডাক আনারস পিনে এ পোলো পন্তে কি ক্লেম কি সুমি অফ গা থাং দা নিলি গা মাথা দা মানকে সো পিনসো দে এন সোলো তা এ উন পাবা হিমি পিটা সেলা লেতে আ পয়সা দো পাবা গো
1: জং সে লং লেলে দোতে
0: জং জ লং লে দো পলন্তে সক্সু গো না লং নং বন্দ ই বন্দ তা মি মতি সা
1: মি
0: কলা পসি কি ক্লেম মান সি ইতুম চি হুম পতে লতা ইতুম গেরে গা তোর কে দো কি দো পে মে হতি নি চি পুদাম থি পো নন নেলি বাঙ্কে
1: আই আই আদুন থিও বাঙ্কে কারবি কারবা তুম সিতা মে মোহের নে লিগি পোসন থা থেমুকি পালাম থে বাঙ্কে চিনি নে বাঙ্কে আবেলো পেন আর জুলং লা পেন থেকলং লো পেন কে চুলং তুম সিকে অংলো সিতা ইলি তুম বাঙ্কে কোসন আবিদি পেন সিকে চুনাই মা বাংলা থেক থে দা লাসি নাংলি হা চায়না বর্ডার কে দোদাম হাদাক বাং কোসন সিকে চু লা পেন ডাক ইলি তুম কারবি কারবা তুম সিতা ফুসার ফুসার তুম পেন ইতুম কিচু কো আন সিকে চে প্রেক লা পেন কোসন সিকে চু নাংগি লাসলাম থিতা নাং লিহিন বেন থানি মাতি সকে
0: ও সোহা দা নি লিগি থেক আমলো গ তিং তে ইটুং কাট বিয়াং লং কি চপেং এ পেক পিলাং সা
1: ওই
0: হা দা কে লা সন দিবু গলং কে থাবা মেন থু তা লা হি লং তা তেং কি বি পাক আই মেন থু
1: আই মেন থু ওই
0: হা লা সো আই মেন থু পেন সি বাং কে র থু এট পো র থু চা চা চা পো লা সি পি পে ফ্রাং হে কি পো কি মি রাই তা কি কি বাং কষ্ট হে
1: ওই ওই
0: তা লা পেলন তে লা সু সি লা থু তুম রো ফুলে পা কো ডাং থু জি তুমি থু আহান কি তুন বাঙা তুমি আহান কি তুন সেটা ফাগক পে দাহ পিনে তাহ পকে আবে আ থেসু সেটু কিছু জাস্ট মে ইম্পর্টেন্ট কে
1: আ থেসু হুদ
0: আ থেসু
1: লা থেকে থে হুদ বাঙালি
0: কালে
1: ওই
0: হালা থেকে থে বাঙ্কে হালা মই পু বম কান থি মিচু এ ফান আ মু আ ক্রেং হে
1: ওই
0: হালা সো আ ক্রেং আ তিন তোসি কিছু থু
1: হালা তুম বাঙ্কে
0: হা তুম বাঙ্কে
1: ওই ওই ওই
0: না সিনিলি লাগাম ল মণিপুর ইনফল ল ইনফল সর কিছু তা হা তুম কিছু আই সিয়া তা লেভেল
1: ওই ব্রেক ব্রেক
0: ব্রেক ব্রেক
1: ইনতেলা সুপেনান পাডা কা প্রেক কা সেলাম থু ল পসন দা নাং লি থেগন লং লং
0: নন নাং লি কে লা সুগ থেগন ল মান কে আমেন থু গি বি তা থেগন লং সা
1: লা লা বাসো থেমু কে আমেন থু
0: আসো থেমু কে আমেন থু হে
1: ওই কোসন ল কে নাং লি কে থেগ দন লং আতেং পুলোতে
0: কে থেগন লং কে নি লালা ওহান বাজার কি জর লং হে আসো মণিপুরে দোকান সিনি দা কে লং নাং পুলিথিন আ প্যাকেট বেসি বাংগা কুলিটা হালা কা সেলাম মানি থেগন দেলা হে তা পুলিথিন সিয়া চনা পুলিথিন সিয়া লং ফরোসরা পকে
1: কো আনবাক দুজি লাগে
0: ফরোহিনিয়া গ্রাম দুজি
1: লা পেকে দিছিল
0: পেকে দিছিল
1: ওই ওই লাগে কপি পিয়া সেং লগে পি হাদা
0: আসেং গলা তুম

0: kipiau bang ke dosa la nembo bang pi dunde setala pulau Hansu ang pengala inti landa lo bola tu ngepe mentu
1: mantu la sontop
0: sontop
1: biri kadogo wege
0: pi pi seta ini ngahal ha kena malong ha ni biri si naik pada biri ke dua pikir nang pipo ni biri ke cia pada biri si pikir nang pipo
1: la so tinto bang ke la kupus son lo la tung kasela kicuke
0: La tunda la nai tu le kalbi kalba tu ngai tu kalbi kalba tu le nempu di nempu hansrong la mentu bibi
1: lawson he
0: lawson la niom son talk tu po aku arnu po kimen la thea kimen he arnu po alip varat po ana deki pen talk po
1: la mu aku ana bangke varat po
0: ki ik duku mati kalau cuno halah kilo kau bangsi talk di nangli hin ben pilo pudam je labang so themu ke asai ki tum kar biang long ke longle ka dogo min tanang ne la pen labang so asai a themu ke ke longle ta thang ta lage jek dam de ajara longle ta me lasi labang so asai yong si choklem pa me thek bulo tang te hem tu ni si ke lage che pareng unpo nangli redu kar ju arar tum han than ji ning hang ma than ji ni hang sa ni ni hala ni tum hem tu ni tum hem ing long ha um chira he নীল মূলক খনা বাং এরং আছি বাং গাড়ি চেন এরং আছি মুখে আলাম বোলো ইংলা নালসত এনে কে মলা পুহিল যথান চেকল বাং এলো মাসিলা রং নি পেন হাতাকে শিলংকা দল ও বসি চুনিং নিলি দামকে আলাম গাড়ি চেন এলো ইংলে একাপে না না থানে কাং আঠি মুখে লাই রং নি পেনছি উসো মাদা বাচালি রক নে হেম দাগে লং ইলো হয়ে আলাম আগে
1: থানি
0: ক্লেম নন আকো ক্লেম তো নিয়ে আলাম বিনিং ক্লেমিয়া ফানি লং আরং নাংহাং লো
1: লাসে নাংলি পুদামিয়ে বাংকে চোক্লেম থেকলো তাংতে চোতা চোলং পো জর্তা জর্লং পো লাপে নাংলি রেং তা রেং পো হেমতু নিসি বাংকে
0: লাকে সা কুলি আফানকে আফিজি বুসিনে বাথা রসা লাথে মুকেয়ং সে আকে কম তা চিলকিয়া বাক নেপু পেজা চিলছক ঠকসি বারে নাং ক্লেম গন তা আকে রেং লো
1: লাকে থাংতা নাংলি জক পামে পোলা বাংকে
0: লাকে নিবি একদম পুডাক পো
1: মে পিগলাম লি সক হাই বিনি নাংলি স্টুডিও লং ওয়াং পেন এলি তুমলা থেমুকে কাতিকি আসাইলাম থে পুথাক চেথান দামলং আপেন রেডিও কারজু আর রাদা তুমি তামে এলি তুমকা চিংকি কে চেথানালাম থে নাঙার জুদুন লং পেন আমেক প্রাং পো লাপেন লাবাং সাই কে ক্লেমিও ফান আফ্রাং নাং বার পো পোসং সি নি তাক রইল বিনিকে অপরচক তাংলো পোসে এলি তুম চিহু চি পুরালাম থেকে লা পান লিং তনু নাং নাংলি কে ক্লেমা সাই পুথাক আন সি তামে আর নামলে বিধি জ্ঞান হেজুমে নাম পাপি দা কার্ডম তিস সাংহ
0: কার্ডম সা
2: লাপন পর্ণা তুম রং রূপ আজাই মেঘলং পেন চিহুচি পুরো লামথে থেমু কে কাটি কি লামথে পুথাক লং সিং তিস পেন হুট বাং জুয়ানিস রং পাড়া তুমাং বং চিহুচি পুদাং তুম আর্ড্রিক লং টাংল লাকে আকাশবাণী দীপু

লাকে আকাশ পানে দিফু রেডিও ক্রাজুগুচিং হনরাতু নন পিনিয়া সালাম থে জামে আর্জুক সিনা পিনিয়া সালাম থে আকেং নে লকপেতা ওজারু আসো রাগ ডাক্তা আনং আপে মাতে থাং থেক থে সেতা কেথেক আসো পু সারলাম থে নাকে মান ওজারু আসো ওজারু কিহির জুমিসে না পৎসি ও আংবংকে আমান থেদুম লাসনসে নং আপে পুতা আমান কে দেল লাসন থাক থাক তা থাং লে ঠেক থেদ চিনি নিদেতা মে কেথে কিদিং সারলার লাপেন বিখয় মোজা আসো আপৎসি লাম কানিংগে দুন আনকে আর্লেং কিথে আসনপু আলামথে লাসি সার পালামথে ল আকেং লক পেতা ওজারু আসো রাগ ডাক্তা আনং আপে মাতে থাং ঠেক থে সেতা কেথেক আসো পিনিয়া সারলামথে কে লাপন বেল লাকে আকাশ পানে দিফু।

লাকে আকাশপানে দিফু রেডিও কার্জু চেহন্দ্রা তুম নন আদুন্থু না তুম কার্জু লংচি লাকে কার্বি লুনবারে মজায় মেঘ কার্বি লুনবারে মজায় মেঘ লংপেন আদামাসার কাপাংরি আংদেং আলু না তুম আর্জুই লংপ লবাং সলুন কিলুন আবাং ফুলাকে ইলি কার্বি কার বাকা তুম তামে খে কাংথি মপি পাংরি পাংদন আলুন আরঙাজে পেন দপি আদামাসার হুদ কিপাংরি কি পাংদন কিপাংরি আংদেং আলুন নালাতুম আর্জি লংপ লাবাং সলুন সুরত বিলাপেন ধনসিং তেরো নতুম পেন কিলুন তাংতে আর্জুক সিনা

0: なんかや。
1: লাফানো পড়া নিতুম কার্বিলুন বারে মজায় মেলা পেনা সনসনালু নালুতুম আর রেগ লং টাংলো লাকে আকাশ পানি দীপু।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: এই কাহিনী হল এগৰাকী ফটোগ্ৰাফাৰৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মাৰ। অ' লাভলি, ৱেল ডান, বিজনেছ লোন এপ্ৰুভড। এতিয়া ষ্টুডিঅ'ত ডাঙৰ হ'ব, নতুন কেমেৰা, নতুন লাইটছ, একে সময়তে নতুন কাৰ এখনো লৈ লোৱা, সেইটো লোনেৰে নহয়, লোন লৈ লোৱা কামটোতহে খটুৱা। সময়মতে EMI দি থাকক, ক্ৰেডিট স্ক'ৰ বঢ়াওক, ভৱিষ্যতে লোন সহজে লাভ কৰক। কাৰ্ণলৈ যদি মোৰ ফটোকে লৈ লোৱা, তুমি গুণ।
4: RBI কয়
3: বৃত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
5: লাকে আকাশবাণী ডিফু নন আদুনা তুম কার্জুলং জি যাই মেঘলাকে লামজির লামজির যা মেঘালং পেন অকপ্রাণ যা মেঘালাম থেকবো থাক কাছিং রায় থাক যে পান রূপজিলিং টিপি পেন লামজির কে থানা তুম আর জুয়েক লং পাংতে আর জুয়েক সেনা
6: কার্ডম কাদুকাভি রেডিও কার্জুয়ারা তোয়ান ফান্তামি নীলিহীন পেন নিংকাং সামা কার্ডম পাজিরিকলো পিনি নীলি লাডা কাদুকাভি রেডিও কার্জুয়ারা দোয়ান ফান্তামি ইসি আকেনাং সরনায় আলাম থেপি লাকে কেকলেম গেদাম আর ডিমালং অকপ্রাণা ফান চিরাই কমা পুঠাক মাতে হেলথ এন্ড সেফটি এট ওয়ার্ক প্লেস লাবাংস আলাম থেপি সি নীলি থান পাচিনি পনপ ইলি তুম মুনিত আকায়ালং কাইকে চকলেম চদাম্পন ইসি আকেমাং কেরেং জিয়াফান লাপেন্তে আনসোসে পাপ্রাংদুন জিয়াফান কাচিংথুর জিয়াফান আজারসন তামে চকলেম চদাম্পন কাইকে নিংবে নিংদাপ কেচো জিয়াফান লাপেন লাহাই কেমাথা পেন সিতামে ইলি তুম চংদাত বম মাতে চকলেম পন বম টিটি কাইকে সিতামে লাসি কেক্লেমালং অক্রাণ চেরাই কম্পনতা আকেনাং সটল ক্লেমবাং আতুম সিতামে ইসি চকলেম চদাম আদিম মেসেন পুতাংতে ক্লেমবাং আতুমা ফান রাই কম্পন উনপো কেসো কেউন এ পেন সিতামে লাপেন মুনি ডাকাই কেরেং জিয়া ফান আজাকং চিলং পঞ্জি ক্লেমবাং আতুম কেক্লেম আদিম আলং দোপিক আদিম লাগে লোকাচারলি আহেমালং কনস্ট্রাকশন সাইট ফ্যাক্টরি সালং তোয়ার কাসেলাম আলং ইন্ডাস্ট্রিজ লাপুহাই হুইয়ালং ক্লেমবাং আতুম তামি ক্লেম পনল লাবাংস কেক্লেম কেদাম আলং পেনাং আন কাফেরে মেমে আসন মাতে কাছেরে পন নাংজি আকেনাং সত দোপিক লাসো কাফেরে মেমে আসন লাকে ফিজিক্যাল আহীন কেমিক্যাল বায়োলজিক্যাল এরোগোনমিক লাপেন সাইকোলজিক্যাল আহীন লাসো কাফেরে মেমে আসন মনিরা তুমা ফান কানহ থেপিক কেচেং সি লাকে ফিজিক্যাল হাজার্ড ইলি তুম এনভাইরমেন্ট মাতে ইডুংরায়ালং কেডো পেন হাই নয়েস লেভেল মাতে আসে কেথে লাপেন রেডিয়েশন লাপেন বটর কাছে লার পেন আজক আর্নি কেসো কেফাং অক লাহাই হুই পেন আজক ফিজিক্যালি অক প্রাণা ফান কানহক থেদুংলো আদুন্ধু কেমিক্যাল আহীন লাংডামলো পুলোতে এফান পেনাং আন কানহক দু আদুকা বেদ মাতে সাবস্টেন্স মখা গ্যাসেস ফিউমস মাতে মিহি লাহাই হুই পেন এচিথে কেবাং পেন মুনির অক প্রাণা ফান কানহক থেদুংলো লাসি লাহাই পেন চেরাই কম জিয়া ফান রি অপ মাতে গ্লোভস হেলমেট মাতে ফুয়া ডিপ লাপেন মাস্ক লাহাই হুই আসন কে এনপন আকেনাং সত লালোতে কাচিং কয় মাতে রেঙা হুকেসো আনপার্টা আংনিম আংহং পেন সিতামে জকপন পো লাপেন আধুন্থু দোলাং বায়োলজিক্যাল হাজার্ড লাকে কেরেং আগাতুম পেন ব্যাকটেরিয়া ভাইরাস লাপুসন দকাজক কেসো কেলং পেন চিউন পো কেসো আবুর কেলং সিতামে জয়পি লাসি লাহাই পেন জগজিয়া ফানগে কাইগে এবং চেপাংথির ওয়ারনাংজি মাতে সিনিটাই ডিভাইস কুড়িবে আনাংজি আদুন্ঠু এরোগোনোমিক হাজার লাকে ইলি তুম কে ক্লেম কেদা মালং থির ঠি পেন ঠিক পন পে লাপেন সেলাম পন পে পুটাংতে কে ক্লেম পন কাশিকসাক পেনাজক কাচিং কয় লাপেন রেঙা হুকেসো লাপুসন কাশিকসাক তো কগজি লাপেন কেপা জুৎসি আকেনাং সতনাই আলামা পুঠাক সাইকোলজিক্যাল হাজার লাবাংসোয়ালং ক্লেম বাঙাতুম কাইকে তামি স্ট্রেস হ্যারেসমেন্ট এনজাইটি নিংকে অয় লাপুসন কেডোপেন ক্লেম দাম্পন পুটে কনসেন্ট্রেশন নাহীন কাদুরে দোকক আজক এক্সিডেন্ট মাতে কাচিং কয় লাপুসন কাফেরে মিমি আসন ফলক তাথে লাসি লাপুসন হাই হুই আকিসুং পেন চেপাজক পঞ্জিয়া ফান কাচেরে পন আকেনাং সত থেডুং দো লাপেন কেক্লেম কেদাম আলং ইসি সেফটি গাইডলাইন্স কিবিপন মাতে পাকলাং পন আরোনা তেং পেন কেক্রয় পঞ্জিয়া ফান বিপনাংজি লাপেন সেফটি সাইনবোর্ড লাপেন সিম্বলস ইসি পাংথেক পঞ্জিয়া ফান আরজান লাপুসন কেটার পন আকেনাং সত লালোতে তোয়ার মুনিত চেলেং চেদাম আতুম লাপেন ক্লেম বাঙাটুম সিতামে কিসুং মাতে এক্সিডেন্ট লাহাই হুই পেন যকপন প লাপেন কেক্লেম কেদাম আলং ক্লেম বাং আতুমা ফান সেকে পিপন পামি নাংজি কুপুসন পেনসি মিনা সাই ক্লেম পামি জিয়া ফান আজাতন সিতামে ছিসিক মিকয় লং প লাপেন দুথুলাং চোক্লেম চোদাম আহেম আলং সিতামে ইংথির জির পেন ইসি হাইজিন বাং মেনটেন পন আকেনাং সদ্দো কাইকে আমাত কেক্লেম আদিম আলং চেপাচিংথির ওয়ার নাংজি আফান লাপেন কিজুন আলাং সিতামে মেসে নাংজি আকেটের আকিঠু হাইহুই সিতামে ওয়ারজাম নাংনি লালোতে কেসো উন এ লাপুসন কেলং বাং ইং আর চেট পো লাপেন কাইকে তংসে করা ফান চিসিক চেডাং পনাংজি জসেমেট পেট কেসো কেউন এ লাপেন আরেং আহু কেসো মাতে এক্সিডেন্ট আতুমা ফান ক্লেম বাং আতুম সিতামে আমিনা আথেমলেং মাতে রেসপন্সিবিলিটিস দো আলং তুম সিতামে আরন পেন সেলা মাতেং সেফটি রুলস মোখা লাপেন কেনাং সত আজাতন হাইহুই লাপেন কাফেরে মিমি আদিম আসনালং আন সিতামি রিপোর্ট লাপুসন কিপিপঞ্জি আকেনাং সত আথেমা অকপ্রাণ চিরাইকম জিয়াফানকে কাচেথান মাতে কাচিপাচিনিপন লাতা ইসি আরপুলো লাপেন চিরাপ চেতোদুন ক্লেম বাং লাপেন ক্লেম রাপ আতুম পেন কেনাং সত লাপেন টেকনোলজি কেপাপ্রাং ও আজক ক্লেম বাং আতুম আফান সিতামি কেমিয়াং থেকদো পেনাং আন কেক্লেম কেদাম আলং আফান আকেনাং সত আজাতন হাই হুই লাপেন কেনাং জিয়াসন আন কেজয় কে পেন ক্লেম পনলং জি কপুসন সি কাফেরে মিমি আসন পেন আন চিরাই কম্পন জিয়াফান অকপ্রাণ কেমিসেন লাতা কেক্লেম কেদাম আলং আফান কেনাং সত লাবাংসো অকপ্রাণ কেমি জিয়াফান কাইকে অকচেফেরাং লাপেন কেচো কেজুন আহিন চিলানা পন লাতা অকপ্রাণ আফান কেমি আংথে ল আথেমা অকপ্রাণ চিরাই কম লাকে কেক্লেম আলং চটকালি কেচো কেজুন পেনদাং ল তোবার কেদাম চেলেং সিতামে কেনাং সত ল কেক্লেম কেদাম আতুম সিতামে কাইকে হেলথ চেক আপ পন নাংজি আকেনাং সদ্দো আথেমা কেক্লেম কেদাম জি লাতা ইসি আর পু বয় ফিট সিতামে মুনিটাকায়ালং অকপ্রাণ পেন কেথে আকাপ্রেক আজাদা সন্তা আবে অকপ্রাণ হেনল মুনিট আকায়া চিঠেল লসি চিরক টক লাপেন আর পু কাইকে আমাত কাচিপাদুক ক্লেম বাং লাপেন ক্লেম রাপ আতুম আন ফান্তা আকেনাং সদ্দো আরো নাতেং পেন কেক্রয়পন মেনা সেফটি আফান চকলিম সেকে কেএন পন লাপেন কেক্লেম আলং আদুংরাই ইসি পজিটিভ এনভায়রনমেন্ট পাদুপঞ্জি মাতে পাংদাক পনাংজি লালোতে কেক্লেম কেদাম আলং আকাম কেবাং লাপেন কাচালি দুন পেন আনপার্টা যখন জগওয়ান পেন অকপ্রাণ মেপন ভুনপো লানভেদল নীলিলাম থে লাপানসি ইংটনি ককপ লাপেন তামি কাদুকাবে নাকার জুদুনারা দোয়ান ফান্তামি নীলিহীন পেন নিংকাং সামাকার দম পাজিরিকল কার দম

0: লাপন অপর্ণা নেতুম রূপজিলিং ডিপি পেনলাম জরকে থানা নতুম অর্ড্রিক লং টাংল লাকে আকাশবাণী ডিফু নন আদুন থু নাংলাতুম কার্জু ডংচি লাকে নন আদুন থু নাংলাতুম কার্জু ডংচি লাকে চিহু চিপুরা যায় মেঘ লাবাংস যায় মেঘ লংপেন ডক্টর রুকাসেন্তেরাং ব্লক ভেটেনারি অফিসার নীলিপ লাপেন হুটবাং হেমানিটিমং পিয়াটুমাং বং সুয়েন ফেভার আপুথাক চিহু চিপু দাংলাতুম আর্ড্রিক লংপ তাংতে আর্ড্রিক সেনা
1: পিনি চিহু চিপুরা যাই মেঘালং ইতুমাহা ওয়ারালং ফাঁকা চুপাং রং লাপেন ফাঁকা কিসু কুসন সি মুনিদা তুমা ফান কাপানা হক মালা সপু থাক সে থান চিমুম জিয়া ফানসি লিতুম কাবর ই লাসি ইলিতুমাহা ওয়ারালং ফাঁকা চুপাং রেঙা ফাই কি অং পি দু সেটা মে ফাঁকা ভোর কি দু কক তিতিয়া যক কাছু পাং রেং ওয়ে কাতুম সেটা মে পিনাং আনকা শিক্ষাক তো কক তিতি লাসি লাসো ভোর পান গাছিপা যক জিয়া ফান পুরা লাসো পু থাক সে থান চিমুম জিয়া ফান মারাত মারেঙা ফান সে কিলাং ডাক্তর ফানসি পিনি লিতুম চোফা পনিকলো আলং লিনন লাদাখ স্টুডিওর দোনা ইংনি ইগাল আলং লিগে কুমার লোমা পুলোতে ব্লক ভেটেরিনারি ডিসপেন্সারি চকিহোলা নীলিপ আহা ভারালং নন্মামার ব্লক ভেটেরিনারি অফিসার আসাই শিখি ইকবম আলং লিমেন লাগে ডক্টর রুকাসেন তেরাং লাসি রেডিও কার্যরাটা তোমার ফানা ফ্রাংসি কার্ডম পাজির ইগলো লাপেন নাংলি ফান সেটা আমি কার্ডম নাং পাজির ইগলো
2: কার্ডম
1: তাতে আকা ফ্রেক আলাম ইলি চেথান দাম দে পিন পেন ফা কাচুপাং রেং লাপেন ইলি তুমাহা ভারালং ফাঁক আবুর কুপি পিয়া সনসি কংলুম নেই মালা সালাম ইলিয়া ফ্রাংসি এ চিথান দাম নাং বন্দা মে লাসো ফ্রাং নাংলি কায় লামু লাপেন নাংলি কিথে গিদিং নাংলি কোনাত শিকা হাচে মা লাপেন নাংলি কাচারলি লাসো পুথাক আসাপ সু রেডিও কার জোরা তোমা ফান চিথান পন ইকজিমা
2: হয় কারডম নীলিমেন ডক্টর কাসেন্টারাং নীলি নন ব্লক ভিটি ডিসপেন্সারি চুকি হলা লসি সাইক্লেম বমল নীলি মেহাঙে থেকে ডকমুকা ডকমুকাক বুসিপু কার্বি আংল নীলি স্কুলিং কে ক্রিস জ্যোতি ইংলিশ স্কুল হাদা কামাচি নীলি স্কুলিং তাপ পাতাংল মেট্রিক কাদগুবি তাং এড পেন আনসি নীলি আকো কলেজ টুন্থুল নগাঁও নগাঁও পেন তাং এড আকো নীলি এন্ট্রেন্স কাদগুবি নীল তাহাল চুপি দুন মাত ভেটেনারি হিন বাঁচি নীলি গেলং মাত ভেটেনারি নীলি লুদুন চকল কেচারলি দুন হল কলেজ অফ ভেটেনারি সায়েন্স খানাপাড়া আলো নীলি 2009 আনি কানসি কে লুদুন পেন 2015 আনি কান বাংকে নীলি নাং চনল ডিগ্রি লংল লা পেন ফি নীলি মাস্টার ডিগ্রিটা আকো লুদুন টু ফিট মাস্টার ডিগ্রি তাং ডেট পেন নীলি পিএইচডি কি লুদুন আঞ্চলং মাতপু চাকরি পু সাইনাত নীলি লং থুল মাত পিএইচডি বাং তন্দু নাং কক মাল পু সাই চেকলেম নাসি নীলি মানে নং জয়েন দুন দেল নীলি কেচেং সি কে সামিলাং সো ব্লক লং সি কেকলেম আন পেন সামিলাং সো ব্লক পেন আকো নীলি হান ট্রান্সফার থুল চকি হলা নীলি প্লং
1: মে পিকল নাংসুরো পিকল নাংলি নাংলি কায় আলামু লাপেন নাংলি কে থেকে দিং আলামু পুথাক রেডিও কার জোরা রা তোমা ফান কাছে থান পনাপদ তাতে পুথত এ ইলি পিনি কাছে টং লাসো কপি ফানসে ইলি কাছে টং মালা সো আলামা ফান ইলি নন বাংকে চি থান দাম লোনা ফাক আকি সো মাতে ফাক আপুর ইতুমা হা ওয়ার লং কে অং দুম কে ইতুমা কার্বিয়াং লং আর লো পুনাং হো ফাক আছু পাং রেঙা তুম এ পিনাং আনকানা হক কেথে দুন লং দু লাসে ফাক আপুর ইতুমা হা ওয়ার লং কবি পিয়া ফাক আপুর মেতে কপি পিয়া কি সো সে কাং লুম নেই মা লাসো বু থাক তামে নাংলি রেডিও কার জোরা দা তোমা ফান থান পন ইক জিমা
2: লং হং কে সো এনে কে দুপিক ভাবি পিসিতা ইতুম কমন ডিজিজে সালাম বাং চিথানা বাং কেসু কে সনি দো ইনফেকশিয়াস অ্যান্ড নন ইনফেকশিয়াস ইনফেকশিয়াস পুলোতে বেমার আপি আলো লুচক পেন কেসু কে লং হেনল ইনফেকশিয়াস ল
1: কে
2: নন ইনফেকশিয়াস বাংকে বেমার আপি কালি কাবি পিন পেন তা কাপড়ে কাপড়ে আজ ওই নিয়ে পেন তা আকিসু দো ককটিটি ইনফেকশিয়াস আলং না নিজন সি পুডামলো পুতে ব্যাকটেরিয়াল ডিজিজ দুজি ভাইরাল ডিজিজ দুজি প্যারাসাইটিক ডিজিজ দুজি কমনলি তুম ব্যাকটেরিয়াল কেথে নু লং লং কি ই কলাই ইনফেকশন লং লং এসেরিসিয়া কলাই বুপু ব্যাকটেরিয়াল লগে আপক্সু দে দুজি লা লহ অসমার রুমুখা আপক্সু লাসন দুজি লাতা এসিয়ন ল আন পেন সন থাকা স্কিন ডিজিজ দুদু লা ব্যাকটেরিয়া জয়নি ল লতা ওকে ভাইরাল লোপলতে

সোয়াইন ফিভার এস অন্য সোয়াইন ফিভার ওপরতে সোনি দুজি, ইসিকে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার, ইসিকে আফ্রিকান সোয়াইন ফিভার। আফ্রিকান সোয়াইন ফিভার মাংকে আপ্রাং আবিলাং নন মাংকে নাংলো টাংলো 2020 লম্বেনকে লাসোয়া কিছুটা নাংলো টাংলো ইটু মা ভারত আর দেখ লংটা লাপেন আপেন বাহেরা আকাপ্রেক আপ্রেক মানে ফ্লু দাহাও লাহাইটা দুজি আংকে নেক্সট বাংকে প্যারাসাইটিক প্যারাসাইটিককে আপিলু মুখা লহং টম পিলু দোথেক পিক এঁকে পেলু ইসিয়ন লাংকে আরলো লো ইন্টারনেল প্যারাসাইট ল একো এক্সটার্নেল প্যারাসাইট দোলা এক্সটার্নেল লোপলতে আর এক মুখা আংরু মুখা লাতা এসন ল লাতুম জৈনিতা কিছু লং লকটি লাপেন বাহেরাকে নন ইনফেকশিয়াস নন ইনফেকশিয়াস লোপলতে ডিফিসিয়েন্সি ডিজিজ লহং জসি আদানাকে রাতুম মাথাপ ফে এ পিয়ারেটে চকপো মাথাপ ফে এ সি পিয়ারেট পিয়ারে পুকে আনতা ঠি ঠিক খেদে দিতি এঁকে লাসু জৈনি পুচুংক্রেং রেপো লাগে ভিটামিন কাবি পোলো বা আংলং বা প্রোটিন কাবি পোলো বা কার্বোহাইড্রেট মানে ব্যালেন্স ডায়েট কালি দেয় পোলো লাতা লাসো জৈনি পেন্টা লাতুমকে সোলং লকটিটি লাপে বেহরাটা আলাং টমালা আচুলাং প্রবলেম তা দুদু আহ পেনকে মেস্টাইটিস তা ডকটি লাহাইটা

0: ratu mathapo pe pira de chokpo bu mathapo pe ac pira pira pukenta thit kheda de ti
1: kala
0: anke la sojoni po chungkreng rat po lage vitamin ka ve polo bang long ba protein ka ve polo ba carbohydrate mani balance diet kali dat polo lata la sojoni penta la tumke solong lok titi la pe behra ta alang tomala achulang problem da do do ho penke mastitis ta do kokti la hita sob commonly itum theklong
1: kala me pikalam lo la phak akisu ko son son tuma ituma waralong la so pathak nang liki than ka pajir mia pot tangde non het nang liki pu e arek tang hogo pipilone la hai pen apok hilong pen buta me e kisu long lok thek tangte la so a son ka pa mejia phanon son apok hilong tang ho arek tang ho ko son se ka pa me po la ta me nang li radio kar jora tum han than ponik thate
0: কে পা মি এফান কে নলম কে এভেলেবল ইতুম লং এন্থেলমেন্টিক্স দো মানে পেলুয়া দোয়াই পপু পেলুয়া দোয়াই মুখা আডোস রেটা টেং পেনলে পি নিয়াং প ডক্টর কনসালটেশন দোনাংজি বা ভেটেনারিয়ান আমি তুম পেন সি আর্জু পনসি আর দোয়াই মুখা পনাংজি লাসো দোয়াই পাপাচু দাম নাম প আডোস টেং মেজি পাচু নাং পঙ্কে লাসন পেনলে জং সি রেগুলার ইন্টারভেল ইসি দো দো থ্রি মান্থস পুসিতা বা ফোর মান্থস পুসিতা লাসো ইন্টারভেল মেনটেন নুন বম নাং প সোম সিং পেলুয়া দোয়াই বাংকে পি দুন বম নাং প আনপেন আরেক আফানকে নলমকে অপশন দুপিগলো পোর অন পুডো পোর অন মানে কে চর চর দা কে চর চর তা দোয়াই দোদো এনকে এসিকে লাংকে পাংলু লাংকে পাংলু লং সে মানে দোয়াই বাং জগদুন প লাং পাংলু প লাতা এসি অপশন ল লাপেন হালা আলং হং আর কে সাফা সাফা পামে নাংজি যাতে মানে লাহা ইংরু দাহ এ চিটিম দাহ লাহাই পাবাং লং লিদ আফান সে মানে লা আরই মুখাটা সদায় তা সাফা বেড়ান পুনপলতে কেমিক্যালস নলম কিন্তু লাহাইটা ইউজ মে
1: পেগালাম নাংচুর নামলি ফাগ আফান কুসম সে কালানা লাহ নাংজি মালা সুথাক নামলি গিথান পাজির মে পট তাতে মহেত নামলি গিথান পনালাম ফাগ আন কি পি ফেক এ পি বেড়াত পেনতা আহুত পেনতে মারা দে তিটি এ ব্যালেন্স ডায়েট পু মানে আন পিবা মে নাংজি পু তাতে ইলি গেছে থানদামকে আঁকি সু আপু থাকতে মাসে তামে কিচু কিজুন তা লাং দু নাংক অপসে কুপি কুসন আঁকি চুক ইলি ফাগ আফান কি পিসে ফাগ অপ্রাণ কি মেজি লাতামে নাংলি থান ইক থাতে
0: চেলাং লাভ লোপতে কার্বি আংলং লং নলমকে ফার্মার মুখাটা কমার্শিয়াল ফার্মার তুমি কি অং লোপত তুম তা মেন আন ফার্মার তুমি এভিয়ারনেস দোলো যে আন কি কেনা মাদানা তা বর ই দো
1: কালা
0: এতুমলা হরসেরা ফে তা পিমে সেটা লালংসি ব্যালেন্স ডায়েট কে মেনটেন নুন হান বর ই নাংজি নন সসন ফে এ পিলো হরসেরা সেটা পিলো পো সেটা আকাপ্রেক হরমু প্রোটিন ডায়েট মেনথু তামে বা পেনেলা কিচেন ওয়েস্ট মুখা এতুমলা আহু হান আহু গাদো গবি মুখা লাহাই হাই পেন আকো থেংপি আরবো আধেক থেংপি আরবো কে লহংচো জেনবা ইসি এক্সাম্পল ইংকু আরবো দাদা চোদে আতলা তুমকে সোনাক থাকছি কাপড়ে কাপড়ে দানা কাদো বি লং পেন মানে পাংবুই পেন পিমে এজোলা আবুদা ইসি অপশন দো নলমকে এজোলা তা পিমে লা ডাকছি মিক্স দু নাং পো আর দানা লংসি লাসন তা পিমে লা তা ইসি অপশন ল জংসি কমার্শিয়াল না সেকে মাথা লোপলোতে কেনামা দানা ওয়ান অফ দ্য বেস্ট অপশন ল বাংকে লা কেনামা দানা বাংলে পিলো পোলোতে দোয়ান বেয়ানা ডায়েট ব্যালেন্স তা ডাকমাসি মেনটেন দেট পো
1: নমে পেগালাম লো নাংচুরো লো নাংলি ফান লাসো পথাকে থান পাজির মিয়া পট তাহতে ননবাঙ্গে কাপড়ে গাং দেং লিতুম দাম থুনাং ফাক আকি সু মুহেত পেন পিনি ইলিতুম গাছি টং লাপেন গাছিং কি লাসকে নাং সট আলাম বাংলে ইলুতুম দাম থুলো নাং ইমু পেন নাংলি পুলো এ ইনফেকশিয়াস লাপেন নন ইনফেকশিয়াস কার বিয়াং লং আলং এ কিজুম নে আকি সু সোয়াইন ফিভার লাসো পুথাক কুসন পেন সিলা সো কিসু কি লং মা কাছি উন মাতে কুসন সিলা সো কিসু লাদা ইতু মহা বার লং নাং কিলে রক মা লাসো পুথাক তামে নাং লি থান বাজির মি পনিক থাতে
0: ইতুম এনি নরমালি কাদো গবি কে সোয়াইন ফিভার পুসি নিং জেলো সিতা সোয়াইন ফিভার কে সনি দো এসি কে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এসি কে আফ্রিকান সোয়াইন ফিভার
1: কালা
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার কে ইতুম লং নাকে দো আজি রিং পিগলো দো বমলো
1: কালা
0: লাগে ইসি ওয়াইরাল ডিজিজ ভাইরাস পেনসি কি উন লাগে আর এন এ ভাইরাস লাসো ভাইরাস লাসো ভাইরাস কে নন কে কমন ঠুলাপ আতেংলো সে প্রায় ইতুম লং জিকে ফিভার সদাক আবর্ট ডক ফিভার মানে আফুসো পিগি ইতুম সদায় তালা টেম্পারেচার কে লাংলোতে হাই পিগি আফুসো পিক আফুসো পিক জিয়াল হং বা চুচি দেট পোলা তুম থেক দুলং জি যে আফুসো ও চুচি দেট পুপু রাত তুম লালো ইসিকে চুচি দেট পোলা আহু পেঙ্কে কাছিং অক দুজি
1: kala
0: aho

0: pengke body long lohong ke lok long se bisi teklong ji hai body rash rashes mukha do ji teklong ji an pen pray jong si apartment treatment long nun de yat ye pulote alohong thilo ta thek
1: kala
0: kala alam the chuchi dat popot ke diman a few ke thilo ji la si la so ki su ke pray chi un lohong tu lohong chi undelo
1: kala
0: an pen lohong chota kali ako munit tumta jong si otlo ki su tang alohong phan otlo or dead pen kya ko ke milo hong or dump lo tela so kiso ki dunjui po
1: kala
0: apen eson bangke market long tum nom jor bomta harak ta jong si la infected a long hong se ke jor la so infected a long hong a ok ritum che bonded po hem a ko achuri amen pen jong si emina long hong che pidalo te la so a kiso ta pla puta dun thek
1: kala
0: anke infected a lang kha kado lang lo dana lo kado vi long ta la so hormu a so kiso ke la so virus ke dunjui po
1: kala
0: lasi kachiri nei bang la helo ang bang ta jong si lohong pang reng lo pulote la suki supen ke jog dia pan ke itum vaccination bang se hodaita use tang po
1: kala
0: classical swine fever a vaccine ke available non ke veterinary department pen si la ke joy si ki pi anke la so vaccination ke program system si non ki ki pi ni litum la so program phuta hak la dang li lo pulote vaccine pila po and every 6 month soima lute la so vaccine bang repeat thu nangji
1: kala
0: non mang ke la so vaccine ke government long supply do available lage long long la pini si la program pang ching lo pulote kadu go bia long ho ta pila po la so vaccine mang ke
1: kala
0: la pen la so a kisu ke jong si sapu un lok lo mane na long hong ke so der lo pulote mane ke patong pen tong se kot pen veterinary doctor tumhan ba veterinary long ke claim amuni tumhan inform nam der nangji
1: kala
0: anpen phoda gin form pute munitu wangpo treatment nang pilu pulote along ho mukha mane ki media ji a chances the o
1: kala
0: lapen putho dam thulo nang african swine fever so african swine fever ke akisu ke ajuring piglo african adimasi ke dolo aso kisu ke amen ke longcheng dal se african swine fever pulo india ke nang lutli ajuring pikla adumarai countries mukha ke itum information ke longteng pulote aprang pen du bomb lo pusikar julo then ma china puno myanmar tum pustala so akiso nang lolot pusin ni kar julo african swine fever india long entum ang thek ke longcheng ke 2020 ning kan arunachal pradesh and assam itum dak nang dolo
1: kala
0: pedang an area affected lo nang ke itum kar biang long tala sokeso nang ludun choklo la sokeso ta prai similar with classical swine fever pray chimilai lola tum duita sita a virus bang belek belek anta lage dna virus african swine fever bang ke african swine fever ke very mane intang pik a virus kam ke thi kang dang lu pulote ikup na safa pilor po arong mense long hong do an be an safa pilor po symptom ke pray chimilai lola pen classical swine fever pen a phuso pik ji temperature ekdom do pik ji lai son lo pen lapen behara hala budi reses ta duji anke aloha mukha anchu chidat khangyang po pu dujoy po totlun pu dujoy po lapen aning hang helo jata ke claim ji afan anke pregnant aloha hong du pute abortion ke 100% abortion ke dovek po lapen behara la solo hong ke 100% thivek po la hanke mortality bang high peak la tum ke thivek po lage la so ke sole undo pulote ke pa mi una option abe treatment ke thangta abe la hanke নেতুম এনেকে লাকনাম লোতে ভাইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবে পাওয়াই ফিটসিতা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফানমাংকে মানে এলা কিথিজিয়া পরবাং আসাবা জিরডিং চেলাসি লা সব আংবং হন নেতুম জংসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পোটে লা তুমবাং মানে গেরিং আক চান্সেস দো সিতা আফ্রিকান সোয়াইন ফিভার লংকে লা সো হরমু উনি আফ্রিকান সোয়াইন ফিভার লংকে বাটাই সি জংসি কি উনলো পোলোতে নেতুম ট্রিটমেন্ট কি পিডুন লং ইয়া আ চান্সেস কম পিকান লা সো প্রাংসি ছিল তেতি আহুট বেঙ্কে আদা প্রাং si ada prominence si jo apu su bu pa ning asam ka along thilo ta do a virus ke kangdang prapik spread prapik bele eson mangela lohong tu lohong ta spread de lo la tumang bong jong si contact do kolo pulo te la so virus ke lage undun vek po la pe nambhera muni tum jong si mani mana muni bang hala ke kisu tang lohong han odlo akimi lo odam te la so virus ko son ta dun ju ta thek la pe nambhera ke ako amun niling ning ji ason বোজার পেন জসিলা আফ্রিকান সোয়াইন ফিভার আলং হং কে জড় ককলো অঙ্কে লা সোয়ালং হং অবাসি পন লং কে মিনাং আচুরি বাং লাতুম চলং পলব পতে লা পুতা দুনজুই পো লা পেনা বাহেরা লাতুম হান কে ওয়াইল্ড পিকস মানে

0: লস পিক লাস কি উন্নু পুলো লস পিক ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান না তুমি যখন ট্রিটমেন্ট বা প্রিভেনশন করে রুন্দে পুটে লাটা লংহং কি ঠিক চান্সেসকে দলসি তাল লাসোয়া লস বাংকে লান পিক কালিলাং নন কারণ আলাম থে নন বাংকে ভ্যাকসিনেশন এভেলেবল ল ট্রিটমেন্টটা উন্ডে দিটি সেটা আফ্রিকান হেনল লস কে থে নাই লাসোয়া কিছু বাংলাসি উনান উনকে পাওয়াং লং লিডে জি ফানসিকে বড় ইনাং পলেছে বায়ো সিকিউরিটি পালাম তা নিল নিজে লাসোয়া কিছু আজৈনি ইতুম কার বিয়াং লং আরা তুম পেনাং আনাতুম আলংহং কিঠি আজৈনি লস দুপিক ল ভেরি ভেরি মাছ এক্সাম্পল নিলি যং সেই পিনি পুলো পুলোতে নীল তুমকে ঠিক নং আলাম লকে নিতুমা রোসমেরি বাইডো নালে তুমা চিনি জীবন আলাংলি আফাম লংকে হালো সহুদ আফ্রিকান সোয়াইন ফিভার কে লং আজৈনি পেনাং আনালং হং মানে মানে কিনি লাপ ল আজৈনি মাত আফিকে অর্ডার গভর্নমেন্ট মানে অর্ডার নিতুম উলাই নাম কল যে কাদু গবে আলং হং তাক বা ঠিলাপ নাম্প সেই লাসোয়াকে চলে কি হচ্ছে কি উন পাংশে বলতে নিতুম হানকে স্ট্রিক অর্ডার নাংলে রকব যে লাসোয়া রং লং বা লাসোয়া ফার্ম লং আলং হং আংকে পাঠি লাভ নাম্প মেসেন লোমটা পাঠি নাম্প বেমারকে ফুটমানটা পাঠি লাভ নাম্প কিছু উনবেগ পোলকে আংকে পেনা আনা রং দো পেনা আনা রং লংটা লাসোনা কিছু কে লং জয়নি অর্ডার ইস্যু দিয়ে আলো হালো সহুত যে কাদু গবে আলং হংটা পাঠি পিলাপ কম্পেনসেশন বাংকে গভর্নমেন্ট আহিন পেন পিলো সেটা প্রফিট সেটা লাসো কম্পেনসেশনকে মান লিতুম হান লান উইদে তাহাই মেমি আলমথে আল্লাহ লহং কিছু জ্বর পেন কোয়ান মানা লিতুম কে লং জিয়ালি লাগে লস সিকে দাম থুজি বুঝি লাগে ঠেক লং ডাক আছে কাছে রে বাং হ্যালো অপশন কে বেলেগকে থাকতে হবে লো লাগে
1: আচুর উপার পিকলো নাংলি লাসো পুথা কে থান পাজির মিয়া পদ তাংতে নাংলি আস এ ভেটেরিনারিয়ান মাতে এ পি এফ হান সেকলা আদা তরপু আ হিনানা থুপেন লা এ ফাকাচু পাং রেং আতুম ফান কুপি আলাম থে সে নাংলি কিথান গাং তুং লা ফাকাচু পাং রেং কালা না কালা হন নাংজিয়া ফুথাক
0: লাসো আ কিসো ফুথাক পেন দংসি আলাম নিলি নিজে দাম লপুলতে রাদাতুম দংসি চুপাং রেং মাংছিং লপুলতে আহেম কি কিম বাঙ্গে কেনাং সট আহেম বাং কিম বেগ নাংজি উন আন উন কি কিম পামে আহেম সি সেমার পি নাংজি পু বিড়ি লং পু কক লগে ইয়াতকে কেসু কি উনা চান্সেস দোপিগল লাসে আহেম দোবেগ নাংজি আসার নুং দোবেগ নাংজি আর বি ফোফে দেয়াত নাংজি আর নি গাদৌ বি পেন সিতা আলাং তোমহান আতি বিন লং পো আন পেন বাউন্ডারি দু নাংজি বায়ো সিকিউরিটি লো লাবাংকে না তুম বাউন্ডারি চিবি নাংজি লা পেন নমনিলি পু আসন ফুটবাথ পটাস আলাং পেন ফুটবাথ আর ফেসিলিটিস বাং চিবি নাংজি লা পেন মুনি তুমফান নালে তুম উনান উনকে কে বাং লং রেস্ট্রিকশন পি নাংজি মারা দা পি মেথান তাহ লাহাই ফটাক পাপালু দাম চক লং লিদের নাংজি লতা ইসি অপশন দল কন্ট্রোল করি ফান নালে তুম ভ্যাকসিনেশন বাং মেনটেন নাংজি রেগুলার ডিওয়ার্মিং ডিওয়ার্মিং মানে পিলু আদবাই ইন্টারভেল ইসিসি ইন্টারভেল উপলতে পিলু দবাই তা পিদুন বম নাংজি আকো উন পুলোতে রেকর্ড কিপিং লাবাং ইম্পর্টেন্ট ও নালে তুম রেকর্ড কিপিং চিবি নাংজি রেজিস্টার লং মেনটেন নাংজি কমালং হং সে কসন মা কসাল হং সে আর তাক আলো মা পহাই টাচ মেনটেন নাই প্রেগনেন্ট দলু পুটে হালা তুম হান্তা আকো রেকর্ড এক্সট্রা সি চিবি পন নাংজি হালো আকো দানা কিপি পুসিতা নালে তুম দানা মুখাটা চেলাং লাভ নাংজি হিসাব দু আহাই হিসাব মুখা চেলাং লাভ নাই উন পুলোতে নালে তুম নিতুম ভেটেনারি ডক্টরস তুম পেলে কনসাল্টা চক লাহাই বাংকে লাপেন বাহেরা নীলতুম লাসো কিছু আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার প্রফিট সেটা লাসো কিছু ফানকে নীলতুম টাইম টু টাইম এভিয়ারনেস পিবেয়ার রং সরতম হান লাসো কিছু ফুটাক এভিয়ারনেস সি পি নালেতুম হান পিবেয়ার দি নান উনকে নালেতুম লাসো কিছু যং সি কার্যুদু নংলো নানি পেন কার্যুদু নংলো পুরোতে বায়ো সিকিউরিটি বাং নালেতুম স্ট্রিক্টলি চেলাং নাং পো তাকে লহং কাপড়ে কা লহ মুখা বানবি দেন নাং জি লাসো এসেককে উনান উনকে লহ অক্টা হাপু পাপালি লে দেন নাং আছুরি মুখা পিপি দেন নাং জি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমি সিতালা লহ আছুরি মুখা বাংকে পিপি দেন নাং জি লহ অক হল হাই বাং পিপি দেন নাং জি পেন উনান উনকে হলা সন ইনসেক্টস কাদু বি লহাই পেন মেনটেন নাং জি চিটিম তাহ ইংরো তাহ লহাই পেন তা মেনটেন নাং জি লহাই পেন তাও আলাম থে আকেসু দুনজুই তা থেক লাসি রয় বাং আনি বাং তা উন পুলোতে সাফা বেড় নাংজি আলাং তোমা লা ফাক রয় আহ পেঙ্কে লা হি কাদৌ বে হাই উপ লা সজৈনি তা কাপড়ে কাপড়ে কেসু আকো লং লকটা থেক লাসি লা হাই তা সাফা বেড় নাংপ আর নলম কি কেমিক্যালস এভেলেবল দু কেমিক্যালস নাংলি তুম নামপন রে লা সাফা পামি তা চক

0: Suruh piglo nang lila sebut hak kita napa jir mia pot. Tangti nang lipan kepadusi akar juta hai pobon. Mupen nang lipulo African swine fever pan ke vaksin awe. Seta me classical swine fever pan bang kedo. Tangti i jona pak asu pidet pen ko an arta ahut sila so abiji met pinang je.
1: Nile tungke 3 months 2 months pen ta lang deteti seta 3 months sin jitum ini ke মানে আদিত মানে কি ফিক্স ফিক্স লা সো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন ইতুম পিপো লা পেনা থাকান কে পিমেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পিমেলো লা বাঙ্কে কোম্পানি ওয়াইজ সাব কাপ্রেকটা দো ইহুডিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালো সো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানি কে 20 days আসো জোসি 20 days পেন দা পিমে বুঝলি হালো সো ভ্যাকসিন নাং টক সেটা এনি কে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন ইদাক ইন্ডিয়া পেন প্রোকিউর ভ্যাকসিন মুখা কে নিতুম কে লান আটা হোর আনসি পিপি 2 months of PC প্রায় কে পিপি পলো লাতংকে লান এসে কে আপাই চুলাং চবমজি সো আপাই পেন ইমিউনিটি বাংলাতম লং লগজি লাসে লাসো এসে খুব বাংকে নিল তুম ভ্যাকসিন মা পিপে লাসো পেন PC তুম ভ্যাকসিন বাংকে পিপি
0: মে পেগলাম লো লাসো পুথাক নাং লিগি থান পাজির মিয়া পদ তাংতে ইলি গেছে থানাই কে দো পিগলাং তে মা সেটা মে আপোরালাম দো পদ সি পিনি কে লি তুম লা দাগান লে রিবিক চেক লো নাং মো আপোর কা প্রেক দুলো পুলোতে আ কা প্রেক কা প্রেক কি সো ফানসা মে ইলি কাছে থান জে ফান আপোর এন থুলো নাং তাংতে পিনি নাং লি লা দাগান কে ভাং পদ নাং লি ফান নাং চুরু পিক লো লা পেন নাং লি ফ্রাং কি ক্লেম কি দাম জি আস অন আসাই আন সেটা মে এ নাং লি ফান হির জুমে নাং পিদুন লো লা আন আপোর আন লে ইলি রিবিক চেক লো নাং চুরু লো কে ভাং পর
1: আ কাডো
2: লাপন অপর্ণ নিতুম ডক্টর রুকাসেন তেরাং লাপেন হুদবাং হেমন্ত তুমুং পিয়ে তুমাং বং ভাগ অগুর কিছু পেন চিংরাই থেকে ফান চিউ চিপু দাং নিতুম আর্দ্রিক লং টাং লাখে আকাশ পানি দীপু
3: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহীনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো সুনিয়ে ইস মহীনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে তো ইয়াদ রাখেন রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত
2: লাকে আকাশবাণী দীপু ন নদুন ঠু নাতুম কার্যুলং চিলাকে হিন্দি লামার জান আলোন জামেক লবাং সো জামেক লং পেনা প্রাংসি নাতুম কার্যুলং জি লাকে অর্ডিনারিয়ান লাপেন আলকা জাগনিক আতুম কিলুন আ আবলুতে চালে পুল বাংসালু নাতুম আর্জুইক লং পতাংতে আর্জুইক সেনা

লবাং সজ্জা মেঘলা পেন কাপাডুসি না তুম কার জিলং জিলাকে লতা মঙ্গেশকর কিলুন এই পেহেশান পুলবাং সালু না তুম আর্জুয়েক লং পোটাংতে আর্জুয়েক ছেনা।

লাকে আকাশবাণী দীপু রেডিও খরচু কুচিং হন্দ্রা রাতু জাইমেক এবং বোম লাকে এফ এম বেন লংপেন মেঘাট ফারুসিরাত বরাসের কেবলাপে নিউজ অন এয়ার এফ লংপেনটা মেনা লুম আর জু লং ইং নোনা দুনথু না তুম খরচু লংজি লাকে দেট লং রি চিং হন আদুন আজাইমেক লাবাসো জামেক লংপেন মোহন সিং হানসে লপেন আনালি রি সহ তুম কিলুন সিকিমুজি নাং ফান পিনি স্যামসন সিং টিপুর মাসালু নাং তুম আর জুয়েক লং পোটাংতে আর জুয়েক সেনায়

0: লাকি আকাশবাণী দীপু জয় মেকে বাং বোম লাকি এফ এম বেনে লংপেন মে গ্রহার ফারু সের তো বড় সর কেবল পেন নিউজ অন এর এফ লং বেটা বেন তুম আর জু লং জি নোনা দুন থু না তুম কার জু লং জি লাকে হিন্দি আলো না জয় মেক
1: মন কি বাত হন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষোঁ কে কুছ কিসে কাহানি কুছ সফলতাওঁ কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহীনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো সুনিয়ে ইস মহীনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন কে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখেন রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত
0: লাকি আকাশবাণী দীপু নন্দন টু নাথম কার্যুলং জি আজাই মেঘ লাকে হিন্দি লামার জানালুন আজাই মেঘ লবাস জাই মেঘ লংপেন ওডি নারায়ণ আপেন লতা মঙ্গেশকর আতুম কিলুন হমকো হমেশা ছুরালো পুলবাসালু নাতুম আর্যিক লং পোটাংটে আর্যিক ছেনা

0: নাহাং জো কর্পি জুদে আলামো ফেরে অংতে পো চেরেন জিতা লং লেল নাং তা সার তাংলো হে রামসো দো দেল অংস রংস পিওয়াং পো হেম বান্দো দেল অংস হেম কি মি ওয়াং পো
1: লা পেন্ডেলা সলু নলাম থেলাম লা থুম রয় রয় ওয়াক রয় রয়
0: লা বাংকে থুম রয় রয় ওয়াক রয় রয় জারবব আর ওয়াক রয় বাংকে হালা সোদ আলাম ল হে নীলি রং রু পেন্সি কে ওয়াং ল না পেন ডাক রং সুপি কে ঠেক লং বাংকে ব্রেক ডাক ডাকে মুনি তুম কে দো গথা কা হেম তা মিসেন সান তিং হেম সাইডে হেম থেং সং হবে হেম লং লি হবে বিল্ডিং সাইডে ল কিছু কেজুন তা মিসেন ল লা পেন তে কেঠে কাঠে সয়ল লোক চারলি পুস্তামে জলাস কেপ্রেক যে হা রং বাংকে নিতুম লাসন শিকাচি চাকনাং হেম চু কিম পুসিতামে লাসন সিন লিতুমে কাচু কিম নাং লি চাকনাং কাইফো হেম সাইডি আর বুং আর ফি গা দুবে থেং পি লাপেন কাইফো ফেলাং বেশি পাদর সাইডি তা নন লাদাক বাই কালি দেয় লাসন থাকছি নন লা কাছে সঙ্গে চেং হুসি তামে ডাক নিলি থেকলং লো থেকলং ল যে সংজা পো আতুয়াং বং লাপেন কাছে রাবদুন আজির পজির পি তুম আং বং অনটা লানাকে প্রেক ডোলাং এ ঝাঁক আতুম বাংকে কিছু কেজন তা প্রেক চ্যাজি কে দুগে থাকটা প্রেক চ্যাজি এ ঝাঁক তুম হান বাংকে কই চ্যাজি লাসন মাতি রং পেনকে বাং তুম হান বলে ধ্যাজি লাহাই আর জান নিলি ডাক ঠেকলং ল লাসি থুম রয় রয় ওয়াক রয় রয় যার বব আর ওয়াক রয় পংতক কয়র হেওয়াই তয় ফুল কদেশয় রংসুপি আসর আনকি আং থিপ চলং সয় লা হেলো নিলে কি পুদা মাগে লাসি আর লেঙ্গে থে তুম বুঝি নে বুঝি যে নে লা মাগে চিনি দেল তা নিলে কে ঠেক কে ঠেক দাম লং আর জান পেছি নিলি মাগে হালা সুদ বন্ধাল
1: নন পুদা আর জু বাং টুক পিক লাগে ওবে কি মিতে মানতা দেদ লং রিয়া ফান পুসি সে লা সলুন কমেন্ট টু সে বন্ধাল লা পেন্টে কুপি কাঠেক লং মেন সে হলা সপর থেং লং পেন্স নেং লিগা বন্ধাল
0: লাসলু নিলি কা বন্ধা বাংকে 95-94-95 হিলি থাকলং যে কার্বিয়াংলং অটোনমাস স্টেট মুভমেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট পুরল কাপড়ে কাপড়ে খাইটা ডাক নাং চেরাব দুনল মি ওলাম লাসং থাকছে নিলি তুমতা এপ্রাণ চে থং দুটছি কে ক্ল্যাম দুনল লাপেনকে সং হামফাং তুম নাং পিন খাট খে পিন পুস্তামে নিলিকে আপর টেংপেন লুনকে তকপি দুন কিলুন নুন লাপেনতে লুন চিতো পুস্তা মেকে থান পন লাহা যাই মেক্সিনে লিগে চেরাব দুল লাসে সং হামফাং লং থেকলং ল এ ঝাহা কা তুম বাংকে আলি ফানসি আপ্রাং দুন পো ক্যামেরা চেবেক দুন পো কোমানিকে কপিনি লাসন চেরাব দুন পো লাঙাবং পুস্তা মে অরুন পর কের কের পো আপ্রাং দুন পো আরলেং থে তুম ফান চে তং পো লারলেং থে সি এম ইয়ে তুম ফান কাচিং কি ইয়ে ফান আবার সাইজ টু এন পো সে তামে লাপু হক হাকে ক্লেম নেই জি রার ফান কে যা পো নেন জি লাহাই সং যা পো তুমা পেন চেং ল পেন না আনা তুম বাং লাসন ল আলম ও ফান সে ক্লেম চট মালা তুম যাও পয়াত বাং নিলি থেকে লং ল কে ক্লেম লা পেন আওদা দূর আল্লাম গানিং জি কা ডো কবে নিলি নন আমেন কে পুপে ল সং যা পো তুম হানকে সেতামে নিলি লাসন সে কে থেক দাম লং লাসি রাত আমায় লংকে নিংজে পো সেমে পা দেং পো উন আন উন আন আরি চিরুং পো হেমপ্রেগে হাং হেমপ্রেগ লং লেটিক নিতুম সাংসি হেমপ্রেগ লং লেটিক নিতুম সাংসি কো আন আননে হাংসার লাং পো রাত আতুম হান পাথুর পাকলো লাসি রাত আতুম তা কার্বিয়াং লং রাত আতক আনু আন তা থুর পাকলো হেমপ্রেগ নাংজি হেমপ্রেগ লং লেটে খেই গে বেরল লাবাংকে কাদ্দুক বে রাত ক্রয়লো চেতো দুন পাকলো তামে এজাহা সংজা পোটুম লাসন সি ক্লেমলো আলম ও আরপু ডেংডুন পো ইরি প্লট হা লা আলে ফান লা কাউন্সিল লং দুন পো কন্ট্রেক্ট সাপ্লাই লাহাইছি হ্যাঁ চো এন পো আহেম চিকিম পো আদর কিছু কিছু গাড়ি চেনাম পো লাসন সি নিলি থেগুন লং লাসি হা লা সেমে কে তাঙা বাংকে সেমে লাং ডাং আসন সি পামান লাপ লা লাসি লাকে চেথান নাং কগজি লাগে হা লা তুমান

0: Ancok si pu mane la sohura program he di ningkan suri hini ke chok he la ekoi sotika buta pulo la so okhomia pen banke la so celebration bon la nili chuti ni derlo sita la dak partu fi selong sila so ama la so posi nili mena chuma tha ning duk lo nili tumarong la an ke pa phi morni sijing thoduni mala pulo to jata hemprek sik hang lo po মহেমপ্রে কে হাং লোলতে কে লং লোতে আং দিয়াং দন সে মানে লং পো নেতুম রংটা তোবার পন লং পো লংটা দুপো মেদা দুপো তুর বং পো বাং বাং তুমার রং সন পয়া সি নিলে হার সোদ কাহেমান দন না সব থা গলা
1: মাসাপ সপার জি মাস ইংকুং সি
0: আলুন বাং নিলে চুতি নি জাংলো নিং কান সুরি হি নি আর তা পীর্থে আকাই নাং চোকসি নিংকান সুরি হিনি আর্তা পীর্থে আকাই নাং চোকসি সিংকান কিমি করচো আলির আচাম সিংকান কিমি করচো আলির আচাম পিপদ মাপু আন রেং দগ রেং নি
1: পেন্দু থুলাং সার নাং লিলা খেলুন জির বাঙ্কে নাং লিকে পেনাং আনকে তক সং বং পেনা কই সিয়ালুন দুথলাং ইমেকটারং এট পহলা সর লুন হলা সর কাই হুটমেন তাপ নাং লিলা লুন বন্দা দেট পাচে থাং দেট পেঙ্গে আরজু বাং দু পিক আপে নন পুদা আরজু বাং নোলাং সার সর লা সিলা সর লুন তা কুপি কে ঠেক লং পেন হলা সর পর হুট সা নাং লিলা সর লুন কা বন্দা লং লা
0: বাঙ্গে নিলি পিনি নাল তুম ভান মতে কার বিয়াং লং রা রা ভান নিলি থান ডাক পো আথে লাম পাতু লাম প্লাং প্লে সুপাতু সরিং রি দি নিলি ফান কি মিলে নাং পুনো হেনোলে নাং পুনো সেটা মে হালা সর নিলি কে ঠেক লং পাসনি এ সনবাঙ্কে এমে নাং বং ক্লেম রাপেট দাম রাপেট হিয়ান কাচে বের কাচে বের লাপেন কাচং থুইল কাচ বাইল লাপেন তে এসি বাঙ্কে দিল্লি রংসুপি ভারত সরকার কাচারি এতুম কাইকে মাতা লাপু নিহাং নিরেপ আহাওয়ার ফান পুলোতে কেলাংরেম দু কে তাংরে দু আজাদ পুসিতামে নন বিচারলাম ইলেতুম কার্বিয়াংল অটোনমাস কাউন্সিল চেলংল ডিস্ট্রিক্ট চেলংল সিতামে নিকান সিপেন কো আনা তাংকা সি তুম দাগ নাইমা এ নিহা তেং বেন লংলে লাপেনতে বাজেট তা ডাইরেক্ট চেবান লংলে আসাম দিসপুর লং নাং বোরজি হাডাক পেনসি চেবান লংজি হাডাক তো বাং নাং চং থানু নালা লা ইসি ল লাপেনতে হালা সোদ হেমপ্রে কাচে সং আপু থাক ত্রিপার্টাই টক দো নাং জি কাপা দুজি এ ফান কো আনো নেকা বর ই হালা সোদ আরলেন থে তুম বাং পেন আন ক্লেম ল সিতামে নাঙাচিং ওয়াই ফান বর ইয়ে দিল্লি সরকার তুম হালা সোদ লাদাখ বাং এস ডি সি মুভমেন্ট লাসে নর্থ ইস্ট আসাম পুলোতে কার্বি তুমসি লাপু একে বাং চেং গে দু চেং ল পুলো সিতামে পিনি কার্বি তুম ফান লাতুম বাংকে একে তাংরে দু কলো ডিস্ট্রিক্ট বাং নাং পিলো সিতামে ডাক তাংকা মাহা আজা কং অবে লংলে ফেলাং কচেরাই কম আজা কং অবে এবরেং বারসাই কে লংজি লাহাই আজা কং অবে হালা সহুত কাউন্সিল লং 30 ডিপার্টমেন্ট আবেলাং ফথ্রকা ডিপার্টমেন্ট সিদ্ধ চলাং এডুকেশন কালচার অমুক এগ্রিকালচার লাসন হ্যাঁ ফরেস্ট লাসন হ্যাঁ থ্রক নে থ্রকসি নিল আন সিদ্ধ চলাং সেটা আফি লা এমওইউ সাইন্ডেড পেন্সি 30 ডিপার্টমেন্ট বাঙ্কে চেলং লাসি সরকার আতুম বাদু সরকারলে দিল্লি লং চারি পুস্তামে লাপু নিহাং নিরে ভাওয়ার স্পেশালি কার্বি এফান সিক্স শিডুল পলোতে কার্বি আইতুম কার্বি আংলং সিক্স শিডুল আরো না তেংপেন মিনি কনস্টিটিউশন আরো না তেংপেন অটোনমাস কাউন্সিল চেলং ল লাপেন ডিমাসা আতুম হাফলং লাতুম তা সিক্স শিডুল কাউন্সিল মানে অটোনমাস কাউন্সিল চেলং ল লাসে লাদাখে কার্বি তুম হাসি কে পিল হাদাকে ডিমাসা তুম হাসি কে পিল সেটামে লাতুম ডিস্ট্রিক্ট নাং পিদালো পুস্তা ডাক এনিং হাং লিং কাসো লাই এফান কাচারি এফান আজা কং নাং পিপে লাসে হেমপ্রেক নাংজি লালু আসো হেমপ্রেক কেপালং জি এফান সংজা তুম কেথে গিদিং তুম বর ই পিকল দাম দা দাম উলো সেটামে নাংচিং ওয়াই পিপে লাসু ইনিং কে অয় লাসু নাং কে বের লাসু নাং চং থুয়ে পসি এফার লো হি ই চো বেড়া সন্থ সি পিনি বিয়ংকে কার্বি আংলং রাত ফানকে

0: বিয়াখে এফান ভাঙ্গে সনসি মান দেল লাসি এফারল হি না চো বের হুতা এহে মাসর এ চর এরু তুমাবি তুলোতে হি ই চো বের পেন থুঠে দেত বুরবে দেত তা মান দেত তাহাই লাসি আজও কে সাং হত পুস্তামে এ চর এরু তুম পেন বা জির পুজির পি তুম পেন বা এসমার পেন পুস্তামে ইরা পেট নেই লালপুটে বাং নাং থুরুন পো লাসং থাকসি খেই গাছে সং রাত গাছে সং পুলোতে এমেনা সে ইমানাং বং সে খেয়ং খেয়াং বং খে হিজান সে চিং থুর সেরয় নাম কাছে বের সেরয় নেই গালিল দাকে লাফানকে আদিমাক লং পেক নাং লালে সেক্রেটারি মানতে লালে চেয়ারম্যান মানতে লালে স্পোক্স পার্সন মানতে হ্যাঁ লাগে থেক দেট পো লাহি চো দেট পো জো লাসো না আ ওটা দূর থেক লং লিলি লাসি এমেনাং বং তা কাছে বের পুলোতে কোসন খে গে দাম উন লাগে বা প্রাং উন লাং সংজা তুমটা কোসনকে দাম উনলাম লাসি রাত লাপেন সংজা রাত লাপেন সংজা পো তুম নিং সিবের নেই রাত আং বংটা কাছে বের সেরয় এবার দেন যে সংজা পো সংজা পি তুম আং বংটা কাছে বের সেরয় লাহাই আবে দেন যে লাসো ফাঁসি নিলি এম এক তারেং এট নি ইং থিং দো এট বন্তা নিলাম থে আবে দেন নিলি নাং পুদুনও ডাকলো নাংলি ফানো সে নীলি নাং পুদুনি পোটে নাংলি বাংকে নীলি সেক্রেটারি ক্লেম বম পুস্তা চেয়ারম্যান ক্লেম বম তা নীল ফানাং থান পেট পোগে জো লাসো লাম লাসি লাসি মেলে নাং পুন হেনলে নাং পুন চিনি দুন এ থেগলং এল লাপেন পেন নাং আ না সংজা তুম পেনকে নীলি হেমপ্রেকে হাং হুটকে কাম ক্লেম দুন লংলো লা বাংকে নীলি কোপাইকে মেল নন পুসিতা মে নীলি লাসো পুথাকে নীলি চিনি খাগলো মাতে এক্সপিরিয়েন্স ল জ লালো
1: ইংকুংসি পালজি মাসা এম এক

0: ते पुलोते अकाना हक मते अकि सुंफु इकते जी अथे की नॉन लिर्मिया काय हुत की फेसबुक के एन अकि मी लपेन अकि हिनो दोकक लासी फेसबुक के एन इमिना सिचिरी दुनांग जी कार्डम
1: লংপানো পড়ানো তু লামজি রাজা মেঘ লং পেন রেং শিবন তেরন পি পেন লামজির কে থানা তুম অর্ড্রিক লং টাং লি আকাশ পানি দীপু নন না তুম কার্য লংজি রাজা মেঘলা কে কার্বি লামারজান আলু না যায় মেঘ লাবাংস লামারজান আলু না যায় মেঘ লংপেন আপ্রাং সি একাই মংবে লামারজান লংপেন জিতেন তে রাংলাপেন অর্পণা ক্রপি কিলুন আলু নাল তোমার রিগলং প আলু নামথে আপর আপর পুলো ভাংসালুন টাংতে আর্য সেনাং আলাং তুমপেন কিনুন আলুন

lapuan por nang letum karbi lamar jana lu na jai meg long pen na son son lu nang letum ordrig long tang lo lake akas pani dipu radio karju ching honara da tu kirot ke par ju sai ke lapan si kangton pon niglo penable aporateng pen chitong thuiglo nang lapen pini control room long sai ke klama bang phulake engineering on duty lake prasant rong hang lapen duty officer lake ching thong ingti রিডিও কার্ডিও চিহ্ন রাতুম অপর চক টাংল দমে থাকমে কার্ডম জয় হিন্দ।